0: এতক্ষণ নিবেদিত হলো ভক্তিগীতি, নিবেদন করলেন ধনঞ্জয় ভট্টাচার্য। শেষ হলো সুরাঞ্জল অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুম নিয়ে খরাং।
1: সালমারি চা শাল তালক্রান তালনি শাল চিদক সালমারি সাসাই ব্রিরা থামসি বা তিপ্রা বিশি জুন তালনি শাল দক সালমারি নেশায় নেছি দক খ্রিস্ট বিশি অপান্ডা আওয়ায় এঙ্গই টঙ্গ নেইরা থামচি দক ফুতা বড়ি মিটার এবার সাসাই নেইরা দক সিচিকু কিলো হার্স আকাশবাণী আগরতলা পান্ডা পৈলাওয়ানো সঙ্গ কক আহাম বাই সঙ্গ লাই গ্রাওয়ানো তিনি বাকি নরক নি বাকি কক আহাম তবুই ফাইখ্যা ডক্টর বি আর আর আম্বেদকর নি কক আহাম কক বরক বাই সঙ্গ খালায়ন বখা নিয়ক মুং নখা সৈ সৈত নিয়ক মুং যে বরক নি বখা মূসাও ব খাজাগিয়া ফানো বক মারি মানিয়া খু বস হেলেংসি যে বরকনি বখাও ইয়ক মুঙ্করই আবরক আলঙ্গ।

0: 쏘자기야 하노 뭐 가자 카이세 비니 욕문 끄르이 끝항동의 보 제보록니 욕문 끄르이 아 보록 트이마니 슬라이보 까함이야 비힉 부사이니 하록 젖던 슬라이 바엽 까함니 하록 하이 응나니 낭나이 앙 아 똥타르노노 자자고 제 똥타르니 욕문 깨롱니 먹을로 박사 대놓고니 할옥노 푸른거 그크이마니노 띠리마니야 제샤 고톡 슬라이 만파노 비스노레 슬라이 마니야 그플라이 버럭 거럭사 낭마니 버럭니 슬라이보 주다쿱 담니 힌말레보 어승사니 거럭사 낭마니 응기정고 Bukhani Puarmung se Bororokni Tongflai Naini Naharmu Nani Nango Kabai Mung no Borokni Jotun Slai Kabai Mung no Borokni Jotun Slai Bemar Hamia Je Borokno Abo Shoboli Pairu Sugui Mano Tongthar Borokni Bagui Borok tongtarni bagaya. Kerong raja engka tengrengni besakni biti. Teje puruo tengreng besak bemar klayo apurno biti maruo. Seng bai tengni yakungo basanani nangnai no nangnai. Sini mantai ni bagai soba ma klainai. Sini soba soya wino ma toninai. Sobani Bishintino Sini Pan Tai Asuk Taibo Painai Obonka Doctor B. R. Ambedkorni Kokaham
1: Fadiga Tingozaro Nine Elena Tab Tiniti Haishalo Pati Tangmani Kokro Tini hai shalo pati thangmani kokrok ni bishingo hongkankai. Tini hinkai 19 nakardi 1674 BC wo Chhatrapati Shivaji Maharaj bo Maharashtra wo bo raja angai bini raja abhishek khlai jagmani bono mukut thubrugui Shinghasana asur jagmani ते आफ्रोनी सीमिनो बो क्राक लाइनाय आरो बोरकनि जे मराठा साम्राज्यनो बो दिशामानि संसामानि कतर तै गुवार खलाइनाय आबनो करिबो तिनिते हाय सालन हिरालाल सेन पहिला जबा कुसुम हेयर टॉनिक निने पहिला एडवर्टाइज खलाइनानि जेंजाक मानि Abunokari, Tiniti Hai Shal, Palajak Marok Nibishingo Hungangai, National Day of Sudan Nipalajago, Tai, UN Rasiani Language Day Nibo, Hayungangi, Palajagi Tongo Abunokari, Tiniti Hai Shalo, Hayungberamo, Munganangrong, Asai Nerok Nibishingo, Tongo Bollywood Ni Actor Wonka Shunil Dotto. Bini Asaimani inka 1929 Bishiwo bo Asaimani. Abono karibo tiniti hai shalo Asaimani rokne bishingo tongo. Bonka mungnang playback singer Neha Kakkar bini bo tini Asaimani shal. Abono karibo tongo musti Venkatesha Younger, Bonka Koraksha, Kanadani, Shikrin, Academic, Tai, Janfit Award, Yasakzak, Binitini, Asaimanishal. Abrokno Karibotongo, Bidipta Chokrabarti, Bonka, Indiani, Bangla, Toke, Shanamnai বানক নাই তাই টেলিভিশন নি একট্রেস ব বতংমানি তিনি তেহাই সালো 1973 বিশিব ব আসাইমানি আবনকারী বতঙ্গ শুভাঙ্কর দে বংখা ইন্ডিয়ানি ব্যাডমিন্টন থাকানি গরং বিনি তিনি আসাইমানি সাল আবনকারী ব তিনি তেহাই সালো থৈজানাই রকমে করণ বজন মৈদখলাইলায়ানো তিনিতিহাই সালন পাতি থাকজাক অপারেশন ব্লু স্টার আবো পাতি মানিহিকে গোল্ডেন টেম্পল অমৃতসর থৈজানা হিকে মিলিটেন্ট লিডার জার্নাইল সিং বিন্দ্রওয়ালে অবংখা কাইসা ব্লু স্টার অপারেশনঙ্কা ভারতনি নাইমাথাং বাহিনী বরক জেফ্রো অমৃতসর গোল্ডেন টেম্পল দামদামি টাকসাল লিডার জার্নাইল বথৈজামানি তাই আরও গোবাং মা সামুং সিতারা দাঙায় রক হেকেবা উগ্রবাদী রক আরও টংথাইনাই টংনানি টংমানি আবনও রেখলাইথানি রেখলাইনানি বাকে অ অপারেশন সংসার জাকমানি আবংখা ধরম ইউথ মোর্চা হানাইনাই আজরাও ন বড় গোবাং মাথিমানি যং নগ আবনকারী আজরাও প্রাইম মিনিস্টার হেক বা মন্ত্রী বখরক তংমানি ইন্দিরা গান্ধী আপাতি মূরক পাতি মানে হিকে 1984 বেশি আশুকরা চিনখানা লাইকা তিনি তেহাই সালো হাইঙ্গ পাতি থাকমানি কক্রক
0: তাম্বিটো হাবলাই না তিনি তাম্বিটিও মোসাম্বির কাইমানতে ইঠাই যেথানি কক সিলায় কমলানো কসল মোসাম্বির নিবতই খাবলাই খেন কতই বিনিবতই ইয়াকাবা রস লেংজাক বসাক ন ফান বক্সিন রুব মোসাম্বির দালনে দালথাম যা ডক্টঙ্গ বন কাইনানি বাকে সৈ সৈ জরাঙ্কা অ জুন তাল নিশিমি সেপ্টেম্বর তাল জরা মোসাম্বির কাইনানি বাকে ওয়াতে নাঙ্গ সেন্টিমিটার স্নিসি বা কসাক হা তাই হা সবুক সবুক আবহাই হা রগো মোসাম্বির কাহিয়াকে বেলাইখানো জাকুগো বোথাই গোবাং মান্নানি বাকেই হা রকন আমজকনানি এবাকে হানি পিএস 7.5 ওখাকেবা সাও ফ্লেফিং বাই খেত এবাকে জাগা তিয়ার খালাইনানি নাঙ্গ জাবরা ববরা রক সাবসুত রাখে মা তনিনাই মশামির কাইনানি বাকে ফাং সারা ফিট কাই নই চি নই হাকসাল খে মা কাইনাই হাকর কেবেন কথু কুয়ার উনানি নাঙ্গ ফুট কাইথাম ফাংসারা বিশিক নেই উমরনি ওখাকে বাসাও বুফাং ডাক্তি নতরনানি বাকেই বিনি বেদেক বুপরা রক ইয়াকবা ব্লাই রক শান্তি উই মা খিবিনাই নাংমানি জরাও সার রক রুনানি নাংনাই সারনানি বুফাং সেন্টিমিটার স্নি সিবা নেহাকসালো খে রেখাকেব চাও ইয়ং রকনি বাকে বা কাতিনানি বাকে বুফাং কাইমানি বিশিক থামনি উলো

0: এবাকে বুরন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দৈ সাপ্লু স্প্রে খাই রেখাইবা যাও বফং কাইমানী বিশিক থামনি উলন খুমবার বিশিক ব্রী উলখে বথাই রেনা চেঙ্গ বিশিব ওয়াইন জরাতেই বথাই থাইন দঙ্গ বথাই মুন্যাসিনি খাকনানি নাঙ্গ বিশিকবানী উলতেই গবং বথাই রুব বিশি নিশি জরাতেই বথাই মানি ন টাই আসুজন মোসাম্বির কাইমানতেই থাইজাথানী ক খালাই
1: ফারিকা তাবক সাইমালায় সাকাম ক্রাইনি কক মকল নাইকিনি খাই তনমানী কক মকল যিনি সাকনি বেলাই খেন নাঙ্কুক মানি মানে রকনি বিশিঙ্গ কাইসা মকল করি হিংকে সংসার হচ্ছেন লংমা খাকসা করি হাই আবনে বাকি মকলনি গাহাম নাইকানি খাইনানি বেলাই খেন নাঙ্গু আব সাক সাকনি বারজা আনি মকল আংন কাহাম খেমা তন্নাই আবাহাই কক মকল অব পদ্রে পদ বেমার অঙ্গে মানো যেন মকল টংফ্রুকাই মকল নুগুই টং মানে আব্রকনা সাক নাংথাই অংনানি কক্রি আব গানা এবার হাকজা লগ নগিয়াং মানে আব চশমা বাইফানো আর যেন যালক হামই মানো তাই মকল আবগফা মারক আব্রক বহাইন মকল রাখাঙ্কে অপারেশন খাইকাঙ্কে হামই থাঙ্গ ফিয়া আবরক কারাইব মকল তাইব গবং মা বেমার নুকজাগ আবরকা মকল সাকসামানী মকল সাকসামানী কনজেংটিভাইটি ওখানকে মকল সাকসাও আবনো যেন মুখ সাঙ্গ হন এলার্জি বাইব মকল সাকসাও মানো গ্লুকুমা অঙ্গি গ্লুকুমা হই কাইসা বেমার দঙ্গ আবু বাইব মকল সাকসাই মানো আবনে বাকি মকল সাকসা কেন আবন মুখ সাহানাই যেন রমনানি কক করে আবনে বাকি মকল সাকসা কাহাঙ্কাই রবন খাহাঙ্কাই মকলক সাহি দঙ্কাঙ্কাই ডাক্তে ডাক্তে খাই যেন ডাক্তার বাই গরংনানি নাঙ্গ মকল মাইগ্রেন এবা ভাইরাস ফানো চপ্রই মানো মকলনি বেমারি নুকমারি রকনি বিশুঙ্গ হংকাই মকল সরাই সরাইকে নুগিয়া জাপসা জাপসাকে নুকমাবাই কতর হামিয়া পাতিমু পাতি মানো মকল মংসাসে খাপকে এবার দুঃখু মানকে মকল সাই মানো এলার্জি বাই বাহাইন মকল সাই মানো মকল বখরক সামা বাইব সাই মানো মকল বেলাই খে সাকে হাইকেবা রুমু রুমু নখে মকল বসাও বখরক বসাও তাই কবানা নাইমা হাইরক অংখে আব গ্লুকুরমানি নুকমারি আবনি মুং একিউট এঙ্গেল ক্লোজার গ্লুকুমা হানি হানজাগ অ বেমার বাই ডাক্তি মকল নুঘিয়াঙ্গি থাঙ্গি মানো আবনি বাকি মকল গাহামকে নাগেনে খাইনা নাংনাই তাই মকল মূসাসে খাঙ্কেন যেন ডাক্তার বাই গ্রেংনানি নাংনাই তাই মকল যেন আহাইন টংফ্রু নাইকিনি খাইনানি হিঙ্গাঙ্কাই যেন মকল বেলাইকে স্ক্রিন লগ জরালগৈ নাই টংয়াবই যেন মকলক ফ্লেকনানি নাঙ্গ গাহাম খাই তাই যেন পরিফ্রু রগ আহাইন টংফ্রু রগ ব গাহাম লাইট ও টংনানি নাঙ্গ পরিনাব আমাহাই মক লাইট গাহামন পরিনানি নাঙ্গ তাই মকল যেন স্ক্রিন রকনি রেস্ট রানানি নাঙ্গ তাই সাতুং রগ অঙ্কর কাহাঙ্কে সানগ্লাস থোপনানি নাঙ্গ তাই মকল কাহাম খাইনাই যা জামু কাহাম রগ যেন জানানি নাঙ্গ তাই ওমেগা থ্রি বারি জাকনে আবাহি জামু জানানি নাঙ্গ তাই চিনি সাকন যেন হাইড্রেট খে তনানি নাঙ্গ তাই চিনি ওয়েট ন বাহাইন চিনি ওয়েট বারে মানে বা বেলাই খাইকলাই জাক মানে বেলাই কিসাং মানে আবাই বাহাইন মকল দেরাই মানো মানো তাই যেন মকল হুপ্রাই আউই যেসে মানসাক যেন গবং বন বেলাই হুপ্রাই আউইব টংনানি নাঙ্গ তাই চিনি ইয়াক রকম বেলাই খেন সাফ সুতরা টংনানি নাঙ্গ তাই মকল যেফোরকন

শুনলেন। সেতার মিশ্র ভৈরবী রাগে বাজিয়ে শোনালেন পণ্ডিত কার্তিক কুমার। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচী সম্পর্কে। সকাল 7টায় শুনবেন অনুষ্ঠান আধ সকালে। কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ শুনবেন সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কগবরক সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, শিল্পী সুবিনয় রায়। 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। ছায়াগীতে অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান 8:15। নাটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 10টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে। ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 10:30। বেলা 11টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তীর কক্সবাজার অনুষ্ঠান। দুপুর 2টে শুনবেন মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 2:15 শুনবেন সাক্ষাৎকার ব্যক্তিগত অনুষ্ঠান অসীমান্তিক। অনুষ্ঠানে আজ শুনবেন ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মজুমদারের সঙ্গে একটি সাক্ষাৎকার। আমি নারী 2:30। অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা, পরে শুনবেন দুপুরের আড্ডা। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10, শুনবেন একই সুরকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতি অনুষ্ঠানে বিকেল 5:45, সন্ধ্যে 6টায় কক্সবাজার অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ছাগল প্রতিপালন নিয়ে কিছু কথা, পরে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কক্সবাজারের দেশাত্মবোধক গান। কিষাণবাণী সন্ধ্যে 6:30, 7টায় অনুষ্ঠান পরিচিতি, 7:05 শুনবেন কীর্তন। অনুষ্ঠান শুনবেন সুবল মিলন এর প্রথম পর্ব পরিবেশনায় ছবি বন্দ্যোপাধ্যায়। আগরতলা কেন্দ্রের কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। লাইভ ফোন ইন বনের মতো গান শুনবেন রাত 8:05। 9টায় যুববাণী, 9:30 শুনবেন সারাগম। অনুষ্ঠান শুনবেন জয় জীবন্তের আগে শরৎ বাজে শোনাবেন আলাউদ্দিন খাঁ সাহেব এবং 10টায় শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচী।

আকাশবাণী বিলোনিয়া, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছে আজকের আজ সকাল অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 22শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 6ই জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার।

শ্রোতা বন্ধুরা, আমরা শুনবো ইতিহাসের পাতে আজকের দিনটিকে। 1654 সালের এই দিনে সুইডেনের রানী ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ করেন। সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধ অবসান ঘটে 1660 সালের আজকের দিনে। একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর 18,000 বাড়িঘর সহ প্রায় এক তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায় 1752 সালের আজকের দিনে। স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষরিত হয় 1801 সালের আজকের দিনে। নেপোলিয়ন বোনাপার্টের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন 1808 সালের আজকের দিনে। 1809 সালের এই দিনে সুইডেনের সংবিধান প্রণয়ন করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ জ্যাকসন তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি ট্রেনে চড়েন 1833 সালের আজকের দিনে। খ্রিস্টীয় যুবাদের দেহ মন চেতনা বিকাশের জন্য এক আন্তর্জাতিক সংস্থা YMCA লন্ডনে গঠন করা হয়। আরব সাগরে সৃষ্টি সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে 1882 সালের আজকের দিনে। ভারতের সেনাবাহিনী পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় 1,000 শিখ গেরিলাকে হত্যা করে 1800 শ্রোতা বন্ধুরা, হয়তো তার একটি ভুল লেখা হয়েছে এখানে। হীরালাল সেন প্রথম আলিবাবা ও 40 চোর নামের থিয়েটার চলচ্চিত্রিত করেন এবং ওইখানে প্রথম বিজ্ঞাপন প্রচার শুরু করেন 1803 সালের আজকের দিনে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা করা হয় 1919 সালের আজকের দিনে। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসেসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও এবং 1956 সালে এর পাশাপাশি আকাশবাণী হিসেবে পরিচিত পায় 1936 সালের আজকের দিনে। 1964 সালের আজকের দিনে ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ করে এবং কামোজা বান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। সাল 1972 বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইকুয়েডর। বাংলাদেশে সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয় 1975 সালের আজকের দিনে। 1982 দখলদার ইসরায়েলি বাহিনী আবারও লেবাননে হামলা চালায়। কলকাতা দূরদর্শন থেকে রঙ্গিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 1983 সালের আজকের দিনে। সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ফলে শতাধিক যাত্রী নিহত হন 1989 সালের আজকের দিনে। 1991 সাল এই দিনে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। সাইবেরিয়ায় 460 জন শরণার্থীকে গণহত্যা করা হয় যাদের অধিকাংশই নারী ও শিশু 1993 সালের আজকের দিনে। সাল 1994 কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে 1,000 লোকের মৃত্যু ঘটে। এবারে দেখে নেব জন্ম। হযরত উম্মেন সালমা এর জন্ম 679 সালের আজকের দিনে। ডিয়েগো বেলাসকেস এর জন্ম
1599 সালের আজকের দিনে। তিনি ছিলেন স্পেনীয় বিখ্যাত চিত্রশিল্পী এবং তার মৃত্যু হয় 1660 সালে। আলেকজান্ডার পুশকিন, এর জন্ম 1799 সালের আজকের দিনে। তিনি আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসেবে পরিচিত এবং তার মৃত্যু হয় 1837 সালে। কার্ল ফার্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক, এর জন্ম 1850 সালের আজকের দিনে আর মৃত্যু 1918 সালে। জার্মান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানব হিতৈষী পাউল তমাস মান, এর জন্ম 1875 সালের আজকের দিনে এবং ওনার মৃত্যু হয় 1955 সালে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক

এর জন্ম 1889 সালের, দুঃখিত 1879 সালের আজকের দিনে, তার মৃত্যু হয় 1950 সালে। ভারতপ্রেমিক, রবীন্দ্র স্নেহধন্য ও শান্তিনিকেতনের রূপকার লিওনার্ড নাইট এলমহার্ড এর জন্ম 1893 সালের আজকের দিনে, তার মৃত্যু হয় 1974 সালে। সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি, এর জন্ম 1901 সালের আজকের দিনে এবং মৃত্যু 1970 সালে। নেহার রঞ্জন গুপ্ত, ভারতের চর্মচিকিৎসক এবং উপন্যাসিক, এর জন্ম 1911 সালের আজকের দিনে এবং মৃত্যু 1986 সালে। এডুইন জি ক্র্যাপস, মার্কিন প্রাণ রসায়নবিদ, এর জন্ম 1918 সালে, মৃত্যু 2009 সালে। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং রাজনীতিবিদ সুনীল দত্ত, এর জন্ম 1929 সালের আজকের দিনে আর মৃত্যু 2005 সালে। ফ্রাঙ্ক টাইমস, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার, এর জন্ম 1930 সালে এবং মৃত্যু 2015 সালে। টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার, এর জন্ম 1940 সালে এবং মৃত্যু 2010 সালে। ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার আসিফ ইকবাল, এর জন্ম 1943 সালে। মার্কিন জীববিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী ফিলিপ এ সার্প, এর জন্ম 1944 সালে। স্কটিশ পেশাদার কুস্তিগির ড্রু ম্যাকেন্টায়ার, এর জন্ম 1985 সালের এই দিনে। এবারে মৃত্যু, ফরাসি লেখক লুইসেন সিমুন, এর মৃত্যু হয় 1755 সালের আজকের দিনে। দিনহীন অবস্থায় অজ্ঞাত পরিচয় মুসাফির রূপে আজমিন শরীফের বাইরে বাংলার ভাগ্য বিলম্বিত নবাব মীর কাসিম আলীর মৃত্যু হয় 1777 সালের এই দিনে। ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ এবং সমাজ সংস্কারক জেরিম বেন্থাম, এর মৃত্যু হয় 1832 সালের আজকের দিনে, জন্ম 1748 সালে। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি সম্মনাথ পণ্ডিত, এর মৃত্যু হয় 1867 সালের আজকের দিনে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। রবীন্দ্রসুন্দর ত্রিবেদী, বিজ্ঞান লেখক এবং অধ্যাপক, এর মৃত্যু 1919 সালে এবং জন্মগ্রহণ করেছিলেন 1864 সালে। আমেরিকান রাজনীতিবিদ এবং আইনজীবী রবার্ট এফ কেনেডি, এর মৃত্যু 1968 সালে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1925 সালে। ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা লাবণ্যপ্রভা দত্ত, এর মৃত্যু হয় 1971 সালে, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে। হুমায়ুন কবির, বিংশ শতকের বাংলা ভাষার কবির, মৃত্যু হয় 1972 সালে। সুধীর রঞ্জন খাস্তগির, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর, এর মৃত্যু হয় 1974 সালে, তিনি জন্মেছিলেন 1907 সালে। বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম, এর মৃত্যু হয় 2014 সালে। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গ্র্যান্ডমাস্টার, দাবারু ও লেখক ভিক্টর করচনয়, এর মৃত্যু হয় 2016 সালে, তিনি জন্মেছিলেন 1931 সালে।
শ্রোতা বন্ধুরা, আমরা শুনে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিন থেকে। এবার এখানে রবীন্দ্রসঙ্গীত। পরিবেশনায় দোলা গঙ্গোপাধ্যায়।

Music Corner. রবীন্দ্রসঙ্গীত শুনলেন দুলা গঙ্গোপাধ্যায়ের কান্ট্রি। এবারে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার নাগরিকদের আর্থসামাজিক কল্যাণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং আর্থিক সহায়তার বিভিন্ন প্রকল্প চালু রাখছেন। প্রতিটি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য আলাদা, দেখে নেব এই প্রকল্পগুলি কী কী। আবাসন ও পরিচ্ছন্নতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, দারিদ্রদের জন্য পাকা বাড়ি নির্মাণ, স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি উন্নত করা, স্বাস্থ্য ও চিকিৎসা, আয়ুষ্মান ভারত যোজনা, দরিদ্রদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা, আর্থিক অন্তর্ভুক্তি ও পেনশন, অটল পেনশন যোজনা, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য পেনশন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ছোট ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকদের জন্য আর্থিক সহায়তা, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, গ্রামীণ ও শহরের দরিদ্রদের দক্ষতার বৃদ্ধি।

নারী ও শিশু কল্যাণ এর অধীনে বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা শিশুদের রক্ষা এবং শিক্ষার প্রসার, সমগ্র শিক্ষা অভিযান প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মানসম্মত শিক্ষার প্রসার। এই প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য অবশ্যই মাই স্কিম পোর্টালটি ব্যবহার করতে পারেন, যেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সব ধরনের সরকারি প্রকল্পের তালিকা দেওয়া থাকে। বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এবারে শরীর এবং স্বাস্থ্য নিয়ে কিছু পরামর্শ। কয়েকদিনের তীব্র দাবদাহের পর গতকাল থেকে আবহাওয়া কিছুটা নমনীয় হয়েছে। গতকাল বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে যা সতর্ক থাকা তা হলো বৃষ্টির সময়তে দেখে শুনে ঘর থেকে বের হওয়া, কারণ এই সময়তে হঠাৎ ঘূর্ণি বা বজ্রপাত হতে পারে, তাই একটা সতর্ক থাকতে হবে। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া ঠিক নয়। ঘরের ভিতরে আপনি খালি পাইয়ে কখনো থাকবেন না। প্রয়োজনে উঁচু জায়গাতে মাটির সঙ্গে সংযোগহীন জায়গাতে বসে থাকতে হবে। এই সময়তে বৈদ্যুতিন সব ধরনের যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে আপনার গবাদি পশু পাখিগুলির দিকেও এবং বাড়ির অন্যান্য সদস্যদের দিকেও নজর রাখতে হবে, যাতে কোনো অনিবার্য বিপদ চলে না আসে। এবং এই বৃষ্টি বাদলার সময়তে যানবাহন চালানো একদম বিরত থাকবেন। বন্ধুরা শুনলেন অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এই পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: ভারত 7.7% কি গ্রোথ রেট হাসিল কিয়ে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খত্ম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হ্যাঁ ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হ্যায়।
0: এর আগে শ্রীমতী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে শীর্ষ ব্যাংক। বিদেশ মন্ত্রক জানিয়েছে চলতি বছরে এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3,567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ

বৈঠকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত, এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো তিন দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী পাঁচ বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে $800 কোটি থেকে বাড়িয়ে $3,000 কোটি করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দুই দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত সাড়ে তিন বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে তিনে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ

অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্পক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। গতকাল এই উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি আগরতলার বিএসএফ এর লঙ্কামোড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্তরক্ষীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনা সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে বিএসএফ এর 37 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছেন।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার আমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হে অর এই দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হে जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे, ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। রাজ্যের সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। লোকভবনে এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। এছাড়া গতকাল সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের রেড শিল্ড ডিভিশনের উদ্যোগেও আগরতলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। বিজেপি রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই দিবস উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামুবস্তি ও আশারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিজেপির বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক সুশান্ত দেব। 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আগরতলা আদালত চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিচারকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ মোহনপুর ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েতে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির সফল আয়োজন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে এই দিবস পালিত হয়। সারা রাজ্যের সাথে গমতি জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঊনকোটি জেলার নানা স্থানে বৃক্ষরোপণ পরিবেশ সচেতনতা ও আলোচনাচক্র আয়োজিত হয়। কৈলাসহরে জেলাশাসক কার্যালয় চত্বরে আজ দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। গতকাল কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আজ থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া গুজরাট নি সুরাত লাহার চং ফেরাংতাই সামখর বাবয় খকসি চার সাই চার আর গবং রং হামক্রাই গান তাংবতাং চেঙ্গে রেখা তৈ হলংথং গাইখা আবনুরগী সংসারজাক লুকুথুম মন্ত্রীবক্রক সাকা অ তাংবতাং রক লুকুরক লংমাও হামক্রাই তুবান তৈ হাকতনি রংথং হামসামুঙ্গ চুবান টংখরক জাক সাক নাইজাক সামমা অ গুজরাট নি নামমানী বার জায়া সাকমানী ককনব খুরসাই মন্ত্রীবক্রক চারাক্কা কামি হাকতনি পুইলা সোলার পার্ক স্নামদি সামানে ককনো মুইটো ক্লাইরেই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শামিয়া আগরতলানি বিএসএফনি লঙ্কামোরা হা আরি মরগমা থায় বেড়াইখাতেই হা আরি মরগনাই বিএসএফ রকবাই ককলাম সালাইকা হায়ুং টংঘর সালনরগৈ বুফাং কাইমুং পান্ডাও মানজাগৈ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ফাংসা আগর বুফাং কাইখা পান্ডাব মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স ব্যুরোনি নাইকল নাই সচিব তে বর্ডার সিকিউরিটি ফোর্সনি নাইকল ফাংনখবৈ তে কুবুনি আদংরক মানজাখা লঙ্কামোরাও বিএসএফ জওয়ান রকবাই ককলাম পান্ডাও কক নারকানী থাঙ্গি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী সাকা নই সাই চি চুকু বিশিনি সিমি তাবুকসাক জরা হা কতনি হা আরি মরগনাই জওয়ান রক ফাংসিনি রাজাক বাজি রাসায়নি সলাইব গবং বুফাং গাইখা তাকলাই বিশিব ফাং ব্রীচি রাসায়নি সিমি ডকসি রাসাই বুফাং গাইজাকাই বসকাং বিশিব কেন্দ্রনি বিএসএফ জওয়ান রকনি বখাক্তই ফাং নই রাজাক বুফাং গাইজাকাই আর বিশংতই টংঘর মথাঙ্গই নারগৈ মাননাই বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী টংঘর মথাঙ্গই নারকনানী বাকে থানচাকে সামুং খাইনানী বাকে ইয়াপ্রী রমজাক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফনি কাইথাম চিসনি বেটেলিয়ানি জওয়ান রকনি টং থাইনকতেই বিএসএফনি কাইচুকু চিসনি বেটেলিয়ানি কোয়ার্টার্স গার্ড কমপ্লেক্স ই কুনালা কাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রীতে বসাকা হা কতনি গবংমা হা আরি আমচাইরগনো দাল বিদাল চ্যালেঞ্জ দঙ্গ কেন্দ্র হাফং জে থায় বিএসএফ এসএসবি তলাংজাকাই তৈ আরনো স্মার্ট বর্ডার্স নামৈ তিসানানি ওয়ানসক মুং নাহার কাহানিব খুরসাখা স্মার্ট বর্ডারনি সামুং পাই থাগন সক পাইজাক তৈ দায়িত্বন কাইসা পাইলট তাংবতাং জল খাইজাকাই অ পাইলট তাংবতাং হাকতনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায় ওয়াইসাবাইন চল খাইজাগান স্বরাষ্ট্রমন্ত্রী সাকা হা কতনি হা আরি মরগ থানী ও হাস্তেনি হা আরি মরগনাই রকনি সামুং নাঙ্গুকমানী হাস্তেও বাবাই ব্রী বখাকন হা আরি মরগনানী নাঙ্গু হা আরি মরগমানী বেড়া স্নাম থানী ও হাপাং বিসি চিবা গসাম দকরা বা চি কিলোমিটার আরি বনাও সারা চিচুকু কিলোমিটার কতালখে আরি বনানী বাকে গসিমুং রেখা
1: फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो चाहे पश्चिम बंगाल हो चाहे बिहार हो जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সানজাব আগরতলা বীরখুং খোলানী সিমি দিল্লি কতাল থানী লামরেখা বীরখুং খোলাব তংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিব অক্রা জে কে সিনহা পুলিশ নি দাগিফাং অক্রা অনুরাগ তৈ বিএসএফ নি কুচুক বেরামনি তাংফাং সং হাস্তেনি বেবাক থায় জুদা জুদা সামুং বতাংনি বিশিংতৈ মিয়া হায়ুং টংঘর সাল পালাইজাখা লোকভবন আবনরগী সংসারজাক ফাংসারা কাইমানী সামুং বতাঙ্গ মানজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু ইয়াঙ্গ বলং মন্ত্রী অনিমেষ দেব বর্মা সালবাগানী সিআরপিএফ

0: 그룹 센터로 하용 동컬 살노르기 방사라카이만이 반다보조토니 누쿵고노 방사라카이니 거벅몽나르카 어 샤몽부탄고 볼롱나이콩 하스테 녹바 데라몽카슈몽나이콩 테 CRPF 자완록 만자카 아브노카리부미야 봉고 트리프라 하스테 녹바 데라몽카슈몽나이콩 바이 성사작 허작몽 힘보토 카이샤 성사작카 ভারতনি সেনক্রাক বাহিনী স্পিয়ার কর্পস নি রেড সিল বিশন নি চেতন ভাই আগরতলা ও হায়ুং তংখরশাল পালাই যাখা বিজেপি রামনগর মন্ডলী জুদা জুদা আমচাইব ফাংসারা কাইমানি সামংবতাং পালাই যাখা ও সালনরুগই এক পের মাকি নাম সামংবতাং নিবখা গো মিয়া বরজলা নারায়ণপুর ডক্টর বি আর আম্বেদকর নি নকলাও ফাংসারা কাইমানি প্রদেশ বিজেপি নি কাসকু অভিষেক দেবরাই খোয়াই হাঙ্কর বলং নাইখুং চেতন বাইব ভারত বাংলাদেশ আরি আমচাইনি কামি চামুক বস্তিতে আশ্রাম বাড়ি আমচাইনি জুদা জুদা থাই ফাংসারা কাইমানি সামংবুতাং পালাই যাখা বিজেপি নি বিশালগড় মন্ডল কমিটি নি চেতন বাই হায়ুং তংখরশাল পালাই যাখা আরো মানজাখা এমএলএ সুশান্ত দেব চিথাম ত্রিপুরা ব্যাটেলিয়ান নি এনসিসি নি চেতন বাই উমাকান্ত একাডেমি অডিটোরিয়ামও হায়ুং তংখরশাল পালাই যাখা মোহনপুর ব্লক নি কলকলিয়া কামি পঞ্চায়েতব শাখাম হজাক মংতাই শাখাম চেরি নাইমা শিবির সংসামানি লগে লগে ফাংসারা কাইমানি সামংবুতাং সংসা যাখা তেপানিয়া পঞ্চায়েত অফিস নকলাওব ও সালনরগৈ সংসা যাখা ফাংসারা কাইমানি সামংবুতাং আরো মানজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই উনকৌটি হাঙ্কর কয়লা শহর ব ও শাল বরমনি বিশিংতই পালাই যাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি ক্রিকেট বাতাইমঙ্গ মিয়া থংমুংকাইব্রী অংখা নরসিংগড়নি টিআইটি থংখলাব ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার চুকু উইকেট কমাবই ব্রাইট ক্লাব ন এমবিবি স্টেডিয়াম বাদারঘাট কোচিং সেন্টার বাচি চার রান বাই ইউনাইটেড বিএসটি ন তালতলা থংখলাব স্পোর্টলিঙ্গ ক্লাব চুকু চিসা রান বাই চলমান সঙ্গন তে নরসিংগড়নি পিটিএ থংখলাব কসমোপলিটন ক্লাব চি উইকেট কমাবই রয়্যাল কোচিং সেন্টার ন মেজেনখা নগবার নাইকুং বখাক্তি সাজাখা বসকাং দামনি চিব্রী হাস্তিনি জত হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতে ওয়াউই মানো তিন সালনি সাকানি তুমারি 35 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 27 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিন আইচুগো খামানি তুমারি তঙ্গানি 25.7 ডিগ্রি সেলসিয়াস পুংনি দামবাতামই সতী 30 জরা ওয়াতে বাকা 6 মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমুং থাবুক জরাতে অরণ পাইখা উল্লি ককতমা ওয়াইঙ্গানো সানজা দামসিনি তামই সতী ব্রীচি বাবো
1: আকাশবাণী মিলনীয় আমাদের স্টুডিওগুলিতে এখন সময় সকাল 7:48 হয়ে 5 সেকেন্ড শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় সুবিনয় রায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সুবিনয় রায়। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রবাদ।

0: সমুদ্র, এটি সমুদ্র, চারিধারে সমুদ্র, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড। একই একই দেবানন্দের হিন্দি ফিল্মি ছিলিম কেন বাবা?
1: ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা।

আপনারা শুনছেন ত্রয়ী ছবির গান, গীতিকার স্বপন চক্রবর্তী এবং সুরকার রাহুল দেববর্মন। এবারে গানটি শুনবেন কিশোর কুমার, আশা ভোসলে এবং রাহুল দেববর্মনের কণ্ঠে।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান, শুনলেন ত্রয়ী ছবির গান। গীতিকার ছিলেন স্বপন চক্রবর্তী এবং সুরকার রাহুল দেববর্মন। এবারে শুনবেন কলঙ্কিনী কঙ্কাবতীর ছবির গান, গীতিকার স্বপন চক্রবর্তী এবং সুরকার রাহুল দেববর্মন, আর প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

0: শুনছেন ছায়াগীত অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, শুনলেন কলঙ্কিনী গঙ্গাবতীর ছবির গান, গীতিকার ছিলেন স্বপন চক্রবর্তী এবং সুরকার রাহুল দেববর্মন। এবারে শুনবেন লালকুঠির ছবির গান, গানের কথায় মুকুল দত্ত এবং সুরকার স্বপন জগমোহন। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

এই গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে, ছবি ছিল লালকুঠি। আজ শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান ছায়াগীতি অনুষ্ঠানে আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এই গানটি শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। চলচ্চিত্রটির মাধ্যমে বলিউডে প্রথম আত্মপ্রকাশ ঘটে অভিনেতা আমির খান এবং অভিনেত্রী জুহি চাওলার। শুনব এর দ্বিতীয় গান, শিল্পী উদিত নারায়ণ।

0: ছবিটির নির্দেশনায় মনসুর খান, প্রযোজনা এবং কাহিনী নাসির হোসেন। এটি শেক্সপিয়ারের বিখ্যাত রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের একটি আধুনিক ভারতীয় সংস্করণ। শুনবেন একটি গান উদিত নারায়ণ এবং অলকে ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।
1: ଗୋଟିଏ ହାତରେ ବିଞ୍ଚଣା ବୁଲୁଛି ଆଉ ଚାରି ଜଣଙ୍କ

আপনারা শুনছেন অনুষ্ঠান গানে গানে। ছবিটির মূল বিষয়বস্তু হল দুটি শত্রু ভাবাপন্ন পরিবারের ছেলে মেয়ের প্রেম, তাদের পালিয়ে যাওয়া এবং এর মর্মান্তিক পরিণতি। শুনব আরেকটি গান, এই গানটি শুনব উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করে এবং সে বছর সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় স্থান করে নেয়। আনন্দ মিলিন্দের শুরু করা এবং মজরু সুলতানপুরী লেখা গানগুলো তুমুল জনপ্রিয়তা লাভ করে। প্রথম হিন্দি সিনেমা হিসেবে এই ছবিটির নাম সংক্ষেপে QSQT দেখা শুরু হয়। ছবিটি সেরা জনপ্রিয় চলচ্চিত্র সহ বেশ কয়েকটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। আর অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন অদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত গানটি। আমরা তখন শুনলাম কয়ামত সে কয়ামত তক ছবির গান, এবারে শুনব হাম হে রাহি পেয়ার কে ছবির গান। এই ছবিতেও অভিনয় করেছিলেন জুহি চাওলা এবং আমির খান।

এই গানটি শুনলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। হাম হে রাহে প্যার কে ছবিটি 1993 সালে মুক্তি পায়। এটি জনপ্রিয় বলিউড রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মহেশ ভাট এবং প্রযোজনা করেছেন তাহির হোসেন। শুনব আরেকটি গান।

এই গানটি শুনলেন সাধনা সরগমের কণ্ঠে। ছবিটি তার মিষ্টি গল্প এবং দুর্দান্ত সঙ্গীতের জন্য আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। মূল চরিত্রে আমির খান, রাহুল মালহোত্রা চরিত্রে একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি তার মৃত বোনের তিনটি অনাথ সন্তানদের দেখাশোনা করেন এবং পারিবারিক ব্যবসাও সামলান। শুনবই বড়ে গান, গানের শিল্পী অলকা ইয়াগনিক।

ছবিতে জহিজলা বৈজয়ন্তী চরিত্রে দক্ষিণ ভারতীয় এক ধনী পরিবারের মেয়ে, যে পরিবারের ঠিক করা বিয়ে থেকে পালিয়ে এসে নায়কের বাড়িতে আশ্রয় নেয়। শিশুশিল্পী কুণাল খেমু, শাহরুখ, ভরুচা এবং বেবি আশরাফা। শুনব আরেকটি গান, গানটি শুনবেন কুমার শানু এবং অলকে ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন গানে গান অনুষ্ঠান। ছবিটির মূল গল্পটি 1958 সালের হলিউড চলচ্চিত্র হাউস বোট থেকে অনুপ্রাণিত। রাহুল মানে আমির খান নিজের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বাদ দিয়ে তার মৃত বোনের 3 দুষ্ট শিশুর দায়িত্ব নেয়। ঠিক তখনই বৈজয়ন্তী মানে জুহি চাওলা নামের এক পলাতক তরুণী দুর্ঘটনাবশত শিশুদের সাথে পরিচয় হয় এবং আয়া হিসেবে তাদের বাড়িতে থাকতে শুরু করে। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা এবং একসময় রাহুল ও বৈজয়ন্তী একে অপরের প্রেমে পড়ে যায়। অভিনয়ের জন্য জুহি চাওলা সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। আমির খান ও জুহি চাওলার অসাধারণ রসায়ন এবং মিষ্টি হাসির কিছু মুহূর্তের জন্য ছবিটি আজও স্মরণীয়। শুনব অনুষ্ঠানের শেষ।

গানটি শুনলেন কুমার শানু, অলকে ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে। শেষ হলো গানে গানে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ ভজন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সবশেষ গানটি শুনলেন পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে। আকাশবাণী মিলনীয় এখন প্রথমে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং এরপরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বরক অনুষ্ঠান।

হাইনো হাই নরকন মা কই যাও যে চিনি আর কক দুক নি কিসে কেবেন মু ফাইগা ফিয়া বা তাবুক যতন যাই ইংখা নরক আং বাই কক দুক তুই করেন করেন হরে মানানো আংখা পাংনি তাকু তে বুকু সঙ্গ কই যাও নরক আং বাই করেন দি তাই নরক নি কক লব রকন আনক সাউই খানারে দি তাই আপু হাই খাইন নরক নি কক লব রক যতন খানাওই মানানো নাইসিংতে নাইসিংতে তে তাংসা ককলব আং সাইখানা রেওয়ানো অবহকে উৎপল দেববর্মা সীমানি সালসা তংমানি সালসা তংমানি হারুং হাথাই কামি খম খম নকথাই খুগ্র বাম গনাং শিয়ান ওয়াখিরাই মনক পাইখা হাথাই ওয়াখিরাই তাবু থাকজাক খরুমপুই পাইথাক বিগ্রা মুগ্রী বিগ্রা বথপ সলা খাই সলা খাইগলাই সক ফাইকা মু গরী বিরী ওয়াখিরাই মলাং মখাংনগৈ বাজি বিশিনি ইয়াবাই গনাং বিগ্রা মকল মুক্তৈ গবাগৈ কাবলাই গনৈ দাগিও ওয়াখি ঠিকি দি লাগাই ইয়াচাক দি নকথাই হাথাই অবহে পরম গনাং উৎপল দেববর্মা বিনি দনে দরং দনে দং বিনি অকলবনি বিজাব আরো ব সৈমানি বিনি কক্লব বিজাবনি কাইসা আংনরকন সাউইখানা রেখা

হাইকে নাচিংতে নাচিংতে আতে কাছে ককলক খানাডুয় ন অব হে শেফালী দেবর মা বিনি সকাত ককলক বিজাব সেইমানি নুংবরমান খা তামো খলাইমান খা কক সানা নংবা হাপলকনি দে আচাইলাং খক তুই মনকসা থাকলাক ওয়াইং খিলিমা চালাই নংলায়ও নং সংবাই নং সংনাই বকনাই থুগিয়া তফানো কমর গলাক চামিয়া বসং নুখুংনি কক সাজাগিয়া শাল দে হর তালনি পহর আং তো নুগো নখা হাই শাল গনাং হা হাই দেশা দৈমা বুফং ওয়াফং কখরং বহান বথাই বখা আনি শাক নি সাম্পিলি লকসাও বারাও আং বাই কাগিলে থাংয়া আংবো কাকিয়া কতনো কতনো বাঁচাই রিগনাই কানিয়া রিসা সরিয়া ফিয়াবা আং সে চাষমাইনি বুমা লুকু বমো বসানো নুখে লাচিমা হামো কিরিমা পগো রোজাবি মানো খরাং সারে আফ্রোয়ানি খাজু তাকুমতই গেঙ্গুই বখনাই ওয়াতলক বিরসাও হামজাকমা ফেগুই বয়ার শিব ত্রিপুরা হাও আচাইখা আনি আচি রাসা রাসা সাই অবংখা সকাত বিজাপনি শেফালী দেববর্মা সীমানি অরণিকাশা ককলব নরকনি ককলব খানানানি বেলাইন মুচুংমানি তংমানি ফিয়াবা তামো ওংখাংবো রমিমায়াঙি টংখা কেব কক দুক্তি কুরুং হরিয়াঙি টংখা জরা তো লাই টঙ্গ ফিয়াবা কেব কুরুং হরনাই গরি অবন বাকি আংব নরক বাই গরং হরি মাইয়াঙি টংখা আং খাচঙ্গ নরক চাইতকলাই তো টংখানা হনে মূসা সুপ কেবি মুদাঙি টংখা বুমাবো রমি মাইয়াঙি টংখা দা ওখাই নরক সাক থালাই টংলাই দি ওখাই মানি ফান মানো ওখাই অ জরাও আং নরকনো তেব তাম খাইনাই ককলপনি পান্ডা বা ককলপন মা সালাই দলাইছিনু আনিওর তে কেসা ককলপ দঙ মংখা নিত্যানন্দ দেববর মা সীমানে গাই কাছে ককলপ সানা মুচুমানি পিয়াবব বেলাই কলকানো নরক সেলের জাকথাঙানো গাই অবনো কারি তে কেসে ককলপ অব নিত্যানন্দ দেববর্মানি ন বিনি অ ককলপ ন আং পিসা সাইখানার নাই অব নিমংখা বিশি রাসানি সাজলাং তিনি নিশিমি বিশি রাসানি সেকাং আফ্রুনি নিনি কসরাং সাজলাঙ্গ নং সুয়ে কলাংমানি কগলপ নিনি বিশি রাসানি উলো সেলাইজাক কতাল সাচলাং সালো আং পরিউই নাই খাবন নুখা নিনি আফ্রুনি সাচলাং সালো বুমংসিনিয়া খুমনি বাহাই বাই সিনিকুলো গিয়া তকসানি খরাং বাই সেরক সেরক দক্ষিণী বয়ার কচাং বাই নিনি খাপাং খাকলই নিনাং জাগৈ নিনি ফনাংনি মকল বাই নাহারৈ তিনিনি আনি সাচলাং সালো নু ওয়ানসু খরমানি আনো নিনি ককলপন আং তিনি পড়ুই নাহারি নাইফিকানন ওয়ানসুগৈ খাপাংনি মকল ফিয়গৈ সাইমায়া
ang nang tinibiyang. Nini afro ni naitok kasrang katar shatlang no logi talanggay nang biyang botang katini gamawi. Nini kok nawi atuk batawi dokhin galani tai lampiyo gui. Nini afro ni shatlang no wansu gui ang naifika katalke nashi gui. Ani tini shatlang no. Nang tongkele tini nuk khamung busu phelaika bishi rashabai nini shiklani shachalang tini afruni shachalang shalo hachuk tiprani busati hao hapung hatai harep shupungui bupang wapang tongmani mazangui tabubo tongko hapung hataile Gerika afroni bupang wapangle. Selajak tangbaika katal bupang wapangbai. Filjaki tongka katal goronbai. Jorani shilai mungno rugui. Shal tililuk sharik shal kutui. Jamathi bubar rigne kanui. Kachak palini risha khaja oshorui. Khaja kupulung khumbu barno berui. Kami beri rok haping otanggi, kul kholmani haping berayi, nuklia borok notabu. Tai haplok shaka cuk soro soro, garing cemereng nobar nang soro soro. Jani jagaring shaka otonggi, shikla shikli jadu kolija rejabui. Baitangni kapang no jadu no bedogui. Huk ni mokadam muruk laimani. Mai chubak laiyui. Mai cha laimani. Kamai thang bai kha nang bai bakshano. Biang jani botabu. Afro tabukti shachalang shalo. Shal tililuk sharik jorao. Nugulo achugui thanti mochangui. Buri rokni tak laimani. Kami. Ganangui, Rasham, Romo, Tai, Dengini, Korangbai, Kami Machangui, Tongmani. Afro Tabukti, Shachlangi, Horo, Kami Nog Tugui, Horbai Machangui, Eng Eng Chokhani, Korangbai, Kami Kilijaki, Tongmani, Nuklia Ang, Nini O Shachlang. Ani Mokol Bai Tangbai, Wanchugui, Shimi, Manhorka. Murai murike kisisha nini koklobai tini dengino shalayi rishamro mono batayi kolni mai shuk nai phaika bongni shaitei bodobui tini chokhano shalayi kolni khol lup nai phaika thantino batayi ritak nai phaika Bong ni shaitei bodobui. Tini afro ni shachlang. Tini bishi rashani ulo. Busuk felai thangka. Shaimanya. Tini ni shachlang. Tai bishi rashani ulo. Busuk bo. Felai pino. Belai khanathotok. Ang to khanathok jakha. Piaba. Ang kok dukti nyorok bai keringiman khangkai. Shaiman khamu norok. Ani o kok lop. Khuk tangmani bahai ing jakha hanei. Eba oruni kok thai rok oron je sana nai mani kok rok obono rok bahai ang jakha ang semia tamni baki kok duk tei ke bukurung hor mayang itong khang ang tabuk bo obo romi mayang itong khang

কক্লব নি জরা বা কক্লব নরলে যেন টংলাইছি কক্লব খনারি টংছি তামনি হেনবা নরক নি কক্লব খনানিছে আনি দিনে মজং গবং টংমানি ফেয়াবা কক দুক তাম খাঙ্গো রমই মায়াং টংখা পুইলা কিছু কেবিং মূ টংমানি আম নত কিছু যাই খাই যাক্ষা ফেয়াবা যাই খাই মানে উলফান কক দুক ফাইয়া হাফ ফাইয়া আমি দংখা বুনবাগে আং বুঝিমাই আমি দংখা তামুখা আর তাবুতে কেসা কগ্লব আং খানারুয়ানো অব হাই স্যার নন্দ কুমার দেব বর্মা সীমানি বিনে কগ্লব কগ্লব নি বিজাব নি মুখা দুঃখ মালিন আর আচাই মানে হা অ কগ্লব না আংনার অপনার সাই খানার মানে কিছু থৈনি বুদুল রিসানি বুমুল বথায় জাদুনি সারই কক ইয়া ককন থতই হুইজাক চাশমাই বখরই অঙ্গই সবা খাজানী

0: रिंगना जोरा देवक सामुंग नो तांगना नी जोरा सीकला जोरा नो सामुंग का हम तांगे तो फनो संसाना जोरा रुमुंग सीमुंग नो यागो तुयुई वुस कांगो हिमना नी जोरा ताबुंग नी जोरा वानामा बारा सीकला रोग लाम हमें हिमा नी जोरा तोंग हमें तोंगे सामुंग हमें तोंगे सांगो देरा वही तोंखा हाइडी सीकला रोग सांगो संसा वही लांका हम हिमे तो पानी पाने में बस लायन मॉन कांगे ते के चट्टा पाई वही जने का सही मले या
1: बेलेन खाना तो खा हम भाई ना हम भाई आ आ बोले क्या हम भाई কগলক টং নেই ন খা বচা জাক নাই তাই খা ফান ছতন জাক নাই কগলক অবহাই কগলক রক বেলাইন নাঙ্গো ও কগলক রক বিশিন দিয়ে চং শিকলা রক ন কতাল চালাই সং ন চং খা বাচার বিমানতা তে কিসা জরা তংখ চং কক বরক ককতমানি কক বখর পরিনানি জরা ফাইনা নাই তংখা ওন বাগে আং কিছু দৌই দঙ্গ হাঙ্কাই তাব কক তো গিয়াছে কি নাই নে হ্যালো করঙ্গি মালিয়া না কারসান করঙ্গি মালিয়া হাঙ্কাই ও দেখ নাই গে না তাইসা হ্যালো
2: হ্যালো ভাই দীপর কাহাম
1: দীপর কাহাম নানো লামসকো বারা সাইক লাই কক লক্ষণায় রেখা বারা ফানো অব বখানি কক বখা নিশিনি অঙ্কনমানি কক অব ওয়ান সুক মা কুথু গো হাবই সেইমানি কক বেলেন খানা তক হামবাই নন হ্যালো হ্যালো হি দীপর কাহাম নো ফাট ফাট সাকাডি ইসিনি মুং দ হ্যাঁ হ্যাঁ দ ছাডি সিনি মুরকাডি রাজু দয়া কন কগল সানে যা খানার গাডি দাখু রাজু খরং সেরাই সেরাই ফাইয়াং তংখা চিনি ও পান্দানো চেকে দামসা খাকসা সার ফলক লাইনে তেই 30 মিনিট চ বারোটা সাড়ে বারোটা জরা চানো আঙ্কাই নেও সঙ্গে গরম হদি দো আংটাবু ককতমানি কক বক্র কিসে সাইখানা অব নুলে নতুনসে গরম ফিদি তাবুকসাক জরানি তিনি নি ককবরকনি ককতমা বখরাক বখরকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী মিয়া গুজরাটনি সুরাটো লাহার চুং ফেরাং তাই সনামখর বাবায়ো খক চিচার সাই চাররা রজা কবাং রাংনি হামকারাই গনাং তাংবুতাংন চেঙে রেখা তাই হলং থাইকাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া আগরতলানি বিএসএফনি লঙ্কা মুরা হা আরি মরুকমা থায়ো বেড়াইখা তাই হা আরি মরুক নাই বিএসএফ রক বাই ককলাম সালাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা আরি মরুক নানি

0: 베라스 남타니오 하팡 비시 지박 잠 덕라바지 킬로미터 아리 보나오 샤라치츠쿠 킬로미터 카탈케 아리 보나 바게 고시문그카 스와라스트문트리 অমিত শাহ মিয়া সানজাও আগরতলা বীরখুম খলানি সিমি দিল্লি কতালো থাংনা লামরখা হাস্তিনি বেবাক থায়ো জুদা জুদা সামুং পতাংনি বিশিংতৈ মিয়া হায়ুং টংখর শাল পালাই যাক্ষা বলংমন্ত্রী অনিমেষ দেববর্মা শাল বাগাননি সিআরপিএফ গ্রুপ সেন্টার হায়ুং টংখর শাল নরগে ফাংচারা কাইমা পান্দাও যতনি নুখুঙ্গ ন ফাংচারা কাইনা কবক মুং নারুখা ভারত নি শঙ্করাগ বাহিনী নি স্পিয়ার কার্পস নি রেড সিল্ড ভিজন নি চেতন বাই আগরতলা ও হায়ুং টংখর শাল পালাই যাক্ষা টেপানিয়া পঞ্চায়েত অফিস নখলা ও ব অ শাল নরগি সংচাচাক ফাংচারা কাইমা সামুং পতাঙ্গ মানজাক্ষা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খুয়াই হাংখর বলং নাইখুনি চেতন বাইব ভারত বাংলাদেশ আরি আমচাইনি কামি চামুক বস্তি তাই আশারামবাড়ি আমচাইনি জুদা জুদা থায়ো ফাংচারা কাইমা সামুং বতাং পালাই যাক্ষা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলচাক বুড়ি রকনি ক্রিকেট বাতাইমুং মিয়া থংমু কাইব্রুই উংখাং ভারতী নকপার্তি বা নুখু নাইখুংনি বখাক্তি সাজাক্ষা তিনি নিশিমি জুন তালনি সালচিসা জরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তাই মিজোরামনি কিসাসুক থাইরগ ওয়াতে নকবার কতর ওয়াউইমানহনে হজা খালাই যাখা বসকাং দাম নই চিবরিও হাস্তিনি যত জেলাগুনো ফেরাং কবে ওয়াতে নবার কতর ওয়াউইমানো তিনি শালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নুইচিসনি ডিগ্রি সেলসিয়াসনি বিশিঙ্গ টঙানো ওখানে আসুক জরা খানার জাখা তাপুক শাক জরানি তিনি নি ককতমানি কক বক্রক রক হাইকে হাইনু হাই চং আতে কিসা জরা তং খবা চং কক লব খালাইমা ফাইসিং ন থাংলাইনে কক দুগ সাব তং নাইগ্রানা হ্যালো দীপর কাহাম তাই লামছগ তিনি নিজে নি খাপাং খাই পাল দব দুগ্রাইনি কর্ণ দে নিন কক্লব সাইখনা
1: ক্যাঁ মিয়া সারিগ তুবুমা মনে আনসারে না হই তুবুকে হাতে পাই হামাই
0: বেলেগে না হামাই খানা তো কমকে ককলব টংলিয়া ককটাং খাতা বেলেগে হামাই হংকাই ককলব নাইসিং তুই কাইসা আং ককলব নরকন খানারে না মুচুং মানে আবো হংকাই ডক্টর কাহামনুক জমাতিয়া সেই মানে নগরাই কতর আং ফাচা সাইখানের বানো ককলব ককদুক নাইসিংতে নাইসিংতে লাম সগনো নগরাই কতর আনি কামিব নাইফাইদি লামা হামিয়া ইংলাং মানে নুং বহিমই নাইফাইদি লাম সগনো নগরাই কতর আনি কামিব নাইফাইদি তৈ রুমুমা উংলংমানি নব নি নাইফাইদি লাম সগুন নগ্রাই কতর আনি কামিব নাইফাইদি ওয়াবাই বাল যাক হামিয়া কালাই যাক নব বালি নাইফাইদি লাম সগুন নগ্রাই কতর আনি কামিব নাইফাইদি লামা গানাও বুসামা বাও বুমা নব খিচবাম রমফাইদি লাম সগুন নগ্রাই কতর আনি কামিব নাইফাইদি কারেন্ট সুকরিমাং মনাকমা

0: nung botongui nai pedi. Lam sobonono no grecotor, anikami bonai pedi. Busakotoi bai. Sakni. Nogono. Chung chetjagia. Oh, busakotoi hai. Sakni nogono. Chung chetjagia umani nai pedi. Nuk paima ulo no grecotor. Nung shak buma shawanu. Chung shani tong mano. Paidi. Anim kamiwo. Lam sogonono no grecotor. Anikamibo. Nai paidi. Doctor Kahamnuk Jamatia Shimani or Koklop Belai Kanatoto. I know how you can get in a sabuto. Hello?
1: Hello, madam.
0: Dodo, Taulin in Koran, but take his Sarah Sharinka. Sagradi, Koklop's a Canada Gadi.
1: I'm going to go to the house.
0: Jorawo jeng kebang ma jini tamnai उमा रक्न तीन चीनी बखाओ कक फायो आबाई खाई नो चीनी सैमु गब अवश्य जाती थो अंकाय थाइिंग जे कैसा माइ चाफ्रु कैसे इन्सिडेंट मानी आबुनती खनाथ कैसे कक तंगसी मानी अब बेलेखे मुनि कथक अंकाय तब जे कक लब सही खाना रखा अब हे ऋषि नती ऋषि चीनी लांगमा हामियानो गोबां खालायो अ हामियानि बागै न' खुंबायमानि कक रग्न' वानसुक मुङो फायमानि बागैनो अमा दाबो खायसे कक लबुङै बाजाखा आबाहायनो जोंनि लांमाव उंमा रग्न' जोंनि मकलबाय नुकमा रग्न' गोबां मा उङै थांमानि आम' रग्न' दैनो जों जोंनि बोखावो फायमानि कक रग्न' जों सैखांखा आबो खोनाथ' कक लबुङै थाङो बेलाय हामबाय ভাই কৰি নাই নতে কাইছা কক দু কুৰুঙি মালিয়া খাচঙ যোন যেনে অ পান্দান খানা থক খাই ন যোন লাঙি মানি দঙ তামগাই যে তাকো বুকু চঙাই কৰি বৰকনি খানি কক লব কক তাং রং খানাদি দ আংলে খানা থক জাগি দ আনি তিনি নি অ জরা অ শাল তং থক দঙ আর নরক লগের মানি বাকে হ্যালো দিবর কাহাম লাম সুক খাপাং খাই পান্দাও
1: গুরজং দাম ফাই বই মায়ং ফাগ ফাগিয়া গাছি সাজি পার মশা গেগমা গেরি দম্ব সাজি সিঙ্কি পলং হাগরা নাজি সাদা বরফ
0: বুকু কঞ্জলি বেলেগখিন খানা তো কাছে কক লব চাই খানা রেখা বেলেগে হামবাই ন বেলেগ খানা থত কক ঠাই রোগ যে কক ঠাই রোগ ন খল জাখা আবো বেলেগ হেন খানা থতক তে বেলেগ হেন মরক কক ঠাই হিনাং হিনি মানো তামনি হিনকে অবো কাশা সংজামানি কাশা তুইদুলমানি কক অ কক লব কবিন বখা বচার জাকনাই কক বখা থাংচার জাকনাই কক অ কগলব বেলেগে খানা থত কমাইকে আং বুকুক অঞ্জলি কইনাই তে বো সৈনানি বাকে লংমানি গবাং মা উংমা রকন দিয়ে নিনি মকল নুকমানি নিনি বখাও ফাইমানি কক রকন দিয়ে নেন তে বো সৈদি আং খাচঙ্গ নেন তে কাহাম কগলব সৈ মানানো হনে নিন থানে তে কালেকশন টঙানো হনে সৈমানি গাই আং অবন বসকাংনি সাল রব আবহাই জরা কাহাম মান খাগাইনি থানে ও খানানি আং মুচুমানি না রুকমাই হামবাই বেলাইকে হ্যালো এই লাম সক খাপাং খাই বান্দাও কিসে সিনে মুগ্রে খানা দি ও চাপমুংনি জরাতে কিসা দং খুদো যাবো কগ্রবাইনি কগ সে দংলাই কগলব র কক তাংর খালাই দো যাপমুং তে কিসা উলো খালাই আধা ঘন্টা তো নাঙ্গলাক তাই 15 মিনিট রক নাঙ্গা ওকে নাই এ নগলব রক সালিয়া দিবা नों सिनि मुंदार खामुं किसे सागर दि बगै थांगा मियांनि हि बियांनि आखन हिंगाय नों ते किसा उलते वैसे गोरों फिदि दो

0: tonggo gudale katiwoi himoang oya pri thagya ani lama kasui tonggo himoang tong thai gudal ritu boi katre boi sewo ya pri himte himte chogikha rangchatni hathayo gudogoi chogikha ani lama wo ang sunarei ojorano hatni thui gubulei tahuwoi
1: বেলেগখিনো হামবাই চিনি পুতাকু হিরণ কুমার ন ও তাপুক নি বসংরক আবাই ঘে চিনি হুকমো বাই দালি তো মানে ব ফক সং এবার জাদু কলি যারা চা বহুনি খানা হইব আংতে বুতং থকা আব বেলেগখিনো চিনি বাগে নাঙ্গি তং মানে হ্যালো ই লামসকো খাপং ইয়াখরে পান্দাবো বেলেগখিনো হামবাই চিনি তাকু হিরণ কুমার ন ও তাপুক নি বসংরক আবাই ঘে চিনি হুকমো বাই দালি তং মানে ব ফক সং এবার জাদু কলি যারা চা বহুনি খানা হইব আংতে বুতং থকা আব বেলেগখিনো চিনি বাগে নাঙ্গি তং মানে হ্যালো ই লামসকো খাপং ইয়াখরে পান্দাব
2: খালাইমনি সাংসাংয়ে বুয়া রোফানি বুয়া অয়া খালে ইয়া খাইছে অয়া খালে আমরা মাইয়া খাইছে অয়া খালে হাতু মাইয়া খাইছে অয়া খাইন উড়িব মানগলা সাবই অয়া খাইন হরব আমি ওই মানগলা অয়া খালে ফনইব আমা নগলা অয়া খালে বিনি আনি বিনি 여튼이 북한이 함작문이 어약설레 함작문 약설제 어약설레 하동만 약설제 어약설레 꼴기등 약설제 어약설레 대팬 약설이가 너무 쉬해 이게 개최자 하냐 하이 하나 이거는 뭐다 어머 한 개 개최관 속에 시민이 어그라이
1: 살이
2: 어그라이 생자라는 어그라이 팔려있느니 살자 여튼어 탕라있느니 응앙보 여튼어 생자니 어그라이시에 하이마니 탕마니 응 올수 당신이시 님이 아니 비니 여튼이노 남등사지 하이게이사시 아사이마 어라 오라 아숙세 펴라이느니 시우이 마야니 바그시에 알업살라이느니 제이 아바하이냐 에이 티키시에 동거 아보 에이 아보 하이 고런 마트이 게시에 원수부시 문이다
1: 더
2: 아보 한게 니니 고런 넌너구이 니니 고 니니 차중 넌너구이 마타이 하노로세 마랑자적세 니니 고런이 만두카 개보바이 쇼자기야 고런너 개보바이 쇼자기야 고런너 쿵바르 나청이 세이버 니니 나청국세 살 살성 사만이 세이버 성타자세 나하고 야타구리 마카워 무상만이 세이버 니니 사용이 그리고 무상자세 아직 넣고
1: 멜레켄 크나토토 함바이 멜레켄
2: 그랬더니 아보 이렇게 저기 원초
1: Tes salsa. Me le queda un bay, que un mani baguette, y hace que nada.
2: Abono, te quise con quise ahora Hanamos en Hanadam. Topic in Baira Haita, Mira, Mira, Hain Tongers Hal, Salay Money. Hain Tongers Halas and Nathan Yaka, but only Nibo, Mia Palalecha.
1: กายจะว่ากายจะทายจะถึงก็ตัวคุมไม่มาเลยอ่ะพ่อเนาะงานนี้เราชักละเลยอย่าว่าให้จะปลาเลยใช่ยังจะมีเงินอันตรายเยอะมันชักถึงก็พังว่าคนใกล้เยอะเนี่ยถามมาดูดิจริงๆเนี่ยกระบอกว่าจะก็ต้องการเลยแค่ถึงจะต้องบอดลบอดลมีดิฉันเคยอันใครยังใกล้จะเป็นมันได้ยังใจเยอะแต่ยังอาการจะลาเจ็บก็ยังดิฉันก็ชินนะ
3: কাহাম ওয়ানসুক মুং নতি জেনি ইয়াপ্রি নজুং শ্যানানি নাঙ্গো নরকনি ও ইয়াপ্রি শ্যামানো আং খাবাই হামবাই আফারো তাই নরকন যত্ন ন আনি হামজাকমা পাইপলাইয়া তাই বরম ইয়াফারো हम बाई जतन नरकरंग मानबागे हाइनो बिस्कांगनि पांदा अंखाजों

0: হ্যাঁ, খাপনি তাহুতে বকুক সং হাই নহাই আং নরক ন অজরাও কয়ো নরক নরক নি হামচাক মানি রচাপ মং রক ন খনাত নানি মুচুং খাং হংকাই নরক আনো সাহর দি তাম ন রচাপ নানি খনা নানি মুচুং আব নরক আনো সাহর খাংকাই আং নরক ন খনার নানি বাকি সাকথার নাই জেসুক মানছাক আং নরক ন রচাপ মং খনার নানি বাকি নরক আং বাই কক দুক্তি গরং হর দি তাবুক রেজাব তাবুক নয় পান্ডা হংকে রেজাব মুং পান্ডা তাবুক চিং কক কক লো প্রকনতি কক সালাইলি অব চিং পাইখা তাবুক চিং খানালাইনাই রেজাব মুং হ্যালো রেজাবি জরা নাম রেজাব খানাইমানু পিয়ারি বিনা দ আকন আকন বেলাইকে
1: হামবাই
0: পাপ কি দুনিয়া দা হাম মুনি
1: হামবাই
0: হামবাই বকুকধন লক্ষ্মী যে সামানি অবনি সেকাং আং নরক নি বাকি কাইসা রেজাব মুং আব খানারওয়ানো তাকুক বিশ্বনাথ দেববর্মানি রেজাব মুং নরক যত নি বাকি অবনি উল আং পাপকি দুনিয়া নিয়েও রেজাব মুং ন খানার নাই

Hello. স্বপ্ন দোয়া কর হাম ভাই।

0: সুতরাং রেচা পুং খনা রেচা খা দিওয়ানা তকেনি কুমার শানু তাই সাধনা সরগম নি খরাঙ্গ তাবুনি রেচা পুং যেন খনা না ফাইসিং থাংলে না তামকে আবুনি সেখান কক দুক্তি করেন না। হ্যালো
1: হ্যালো ম্যাডাম,
0: দিবর কাহাম সাকরাদি সাবুং খা বরনি
1: সচিন্দ্র দেবর মা এরিয়া পাইলে বাঙানি
0: সচিন্দ্র পাইলা ভাঙ্গা হিন্দি বোখানাই মানু কক্র বোখানাই মানু
1: ম্যাডাম হিন্দি গান তাংসারলা গর জামাইনি
0: ঘর জামাই
1: দিল লাগাছে দেখো আপনা বানা হি দেখো না বা
0: ও খনা তো তোমরা চাবুং বলে দিল লাগা
1: মানো ম্যাডাম
0: দ আং সাকথার না এনো তো হ্যাঁ চিনি তেখরকসা তাকুক সুমন মহরি হিনে বখর সাজন তকে নি তু শায়ের হে মেতেরি শায়েরি ওর চাপুন খানা বাগে কব খরমানি হাঁকাই আবন তাবু খানারি হরানা সুমন মহরি ব সাজন তকে নি ওর চাপুন কইমানি

0: আচ্ছা মুখনা রেজা খা, তো শায়ের হে মেতে রে শায়েরি, তকে নিবু মুং খা সাজন রেচাপ নায় অলকা ইয়াকনিক। হাই নো হাই কক্তুক তিক রঙি নায় নু সাবতং। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ সাবুং খা,
1: হ্যাঁ ম্যাডাম,
0: হ্যাঁ পুঙ্কা দিবর কাহ
1: চম্পু জলান সাউরি সঙ্গা
0: বিশ্ব রায় চম্পু জলানি দ
1: খোনানাই
0: দ বব
1: মাস্টার জি,
0: মাস্টার জি রেচাপ মুখে
1: নিশান
0: দ দ আং নাই নে দাবু রচা পুখানা রেজাগাই ঘর জামাই ও তকে নি দিল লাগাকে দেখো আপন রচাপ খা মহাপন্ত আজিজ তাই সাধনা সরগম।

मिल

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবটক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটিরও টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार, जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে, এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার, অলরেডি FOB এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি NOC রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
0: এছাড়াও দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাংক RBI সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের FPI-তে বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআই আর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারে বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
3: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন, অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন, স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কাজিকোড়, ওয়ানাড, কান্নুর ও কাশারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরম, কাজিকোড় এবং ওয়ানাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।
4: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তী।

0: ขมงี้อาชีพไฟเกะอริจับมังคณะทั้งทั้งขณะริจักฮะมันได้ปีจามาที่นี่ขอรังก่อนฮะตาบุกนี่ริจับมังขัดจักนี่นิบากีอริจับมังนกน่ะนั่นนิบากีกบกนัยงค่ะตาคูปิเจชอบอริจับมังขณะริจักนัยตามเคกอกดูก็ชอบต้องนัยนัยกระนาฮัลโหล
1: Lah.
0: Hey, lam sogo di perkaham.
1: Ini di perkaham bay.
0: Jadi saya kerja siapa bungka?
1: Aku kawan phone Ehsan Farid.
0: Ehsan. Kau yang panggil apa bujur ga?
1: Ya, kau yang demam kat ibu ajar pun bay.
0: Si dia mohon purpasing. Hello.
1: Hello.
0: খনে দা শাদি আং খনে তো হে হ্যালো শাদি আং খনে তো
1: হ্যালো
0: শাদি এশান আং খনে তো করং লাইসুগি মালিয়া এশান গয়াম ফাংনি শাখা বতে বিশাত সাকথারি নাই তো হ্যালো
1: ฮ
0: ึชาบุงคะที่ปรกฮาม
1: อังควายใบจันนี่เซ
0: ควายใบจันนี
1: ่
0: ตั้มบุงคะ
1: บุงคะนิคิล
0: อ๋อ
1: ใครจะรัชมุงขนาดไหนใน
0: ฮึ
1: คอลใครนะเ
0: ซเอ็งบ๊อบ
1: ฮินดีรัชมุงเนาะ
0: ฮึ
1: ออลาดฟิล์มบุงคะออลาดรัชมุงก็เท่งไกजीवन ज्योत जले है मने
0: जीवन ज्योत जले आ दवा कौन
1: हम भाई
0: आ आ क्या यार जंग रचाप मुंग भाजिंग थंग लाये ने तबुने रचाप मुंग के बीमाल देपोर मनी रचाप मुंग खाती जापनी निभा गई

0: আসুক যারা বিমল দেবর মানিক খরাঙ্গ খানা থতক রেচাক মং খাতি জাত নিনি বাকি খানা রেচাকা তাবুক নি রেচাপ মং হাই খোয়াই বাই জাল বাড়ি নি তাকুক নিখিল ব অলা তকে নি রেচাপ মং জীবন জোত জালে আবনো কয় মানে ও রেচাপ মং খানা রেচাকো আবনে সেকাং কক দুক তৈ তেসা করি নাই নো হ্যালো
1: হ্যালো
0: হে লামসগো দীপর কাহাম
1: দীপর কাহাম ভাই আই গো গোয়েন ফোন এখানে কার তো
0: দ সাগাদি
1: আসাম কান খানা নাই ভাই
0: হে বব
1: কি কল পারমিতা নি
0: পারমিতা নি বব
1: কুমবার বারে রে জোর ফদল কুমার ভাই
0: কুমবার বারে রে বেলাকে হামবাই হাইকে তাবুনি রেচাপ মং জীবন জোত জেলে

chini pa pandani paithak phaisingo chang phai sok pai kha hankai tei kok duk ya chak chak lakha tini asuk jara no paithak ni ta chap mung khanar chak no parmita ni kharango khumbar baruruk or chap mung no khanaru nani bagai kobokhor nai hingkai eshan goyam phangni bokoi mani or chapmung ni bising tin tin ni o koi hor mani re chapmung ni panda na jengaro ama thak chinai obon ulote bu re chapmung khanar jaknai tam hunke obo hunke ang khanar nai narok no narok tei koi hor nani shep man galak anke ham bai ne roga sik jara ang bai kringi tong mani bagai tai o panda no pulani shami pulani simi tabu sak jara panda চাষারি তিসানাত থানিব চুবামানি বাগে তাবুক অর্ডার চাপমু পারমিতা রিয়াংনি খড়াঙ্গ।

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: marks and re-evaluation till tomorrow. In Punjab, at least 9 people killed after a vehicle collides with a truck on Firozpur Fazilka Road this morning. IMD issues red alert for heavy rainfall over Keralam and Mahe till tomorrow. And in cricket, Shreyas Iyer replaces Suryakumar Yadav as India's new T20 I captain, Vaibhav Suryavanshi included in squad for first time. And with that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে সীমান্ত এলাকা সংক্রান্ত অনুষ্ঠান অসীমান্তিক। এই অনুষ্ঠানে আজ সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ঈশানচন্দ্র নগর থেকে দেবাশিস মজুমদার।
2: স্বাগত জানাই অসীমান্তিক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন, ইতিহাস ও স্মৃতির কথা, বিশেষ করে সেই সব পরিবারের কথা যাদের পূর্বপুরুষরা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ত্রিপুরায় এসে নতুন জীবন গড়ে তুলেছিলেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই এক পরিবারের বর্তমান প্রজন্মের একজন প্রতিনিধি। চলুন তার কাছ থেকেই শুনে নিই ইতিহাস ও বর্তমানের গল্প। আজ এই পর্বে আমরা এসে গেছি ঈশানচন্দ্রনগর এলাকায়। কথা বলবো এখানকার একজন সীমান্তের নাগরিকের সঙ্গে। প্রথমে আপনার পরিচয়।
3: নমস্কার, আমি দেবাশিস।
2: এই গ্রামে আপনার জন্মসূত্রে এই গ্রামে আছেন?
3: হ্যাঁ, আমার জন্ম ঈশানচন্দ্রনগর গ্রামেই।
2: তো আপনারা এই যে ঈশানচন্দ্রনগর গ্রামটা আমি দেখতে পাচ্ছি, একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম, পাশেই কাঁটাতারের বেড়া রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো আপনার পূর্বপুরুষরা কি সেই পূর্ব পাকিস্তান থেকেই এসেছিলেন, না এখানেই আদি নিবাসী এখানকার?
3: না, আমরা আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের ফেনী জেলাতে ছিলেন। সেখান থেকে 1952 সালে পরবর্তী সময়ে এখানটায় ঈশানচন্দ্রনগর এসেছেন। তো এখন যেটাকে আমরা ঈশানচন্দ্রনগরের লোকনাথ আশ্রম বা অনেকে এটাকে ভূমিহীন কলোনি বলে বর্তমানে, মূলত ওই 1988 থেকে 90-এর দশকের মধ্যে এটা মূলত ছিল একটা মাস্টারপাড়া। মাস্টারপাড়া বলে সবাই জানতো ঈশানচন্দ্রনগরের একটা ছোট্ট গ্রাম। এখানে বেশিরভাগ পরিবারের মানুষজন, যারা 16-17-20টা পরিবারের মতো ছিল একদম লাগোয়া, বেশিরভাগ পরিবারই শিক্ষক ছিলেন, সেজন্য এখানটার নাম ছিল মাস্টারপাড়া। বা অনেকে এটাকে ঠাকুর টিলাও বলতো, যেহেতু বেশিরভাগ লোক এখানে ব্রাহ্মণ সমাজের ছিলেন, সেজন্য এটার নাম ছিল এমনটা। বর্তমানে এটা কালের যে পরিবর্তনে ধীরে ধীরে এটা নাম পরিবর্তন হয়ে এখন ভূমিহীন কলোনি লোকনাথ আশ্রম পাড়া হয়েছে।
2: তো আপনার পূর্বপুরুষরা মানে কখন এবং কিভাবে যে এখানে বসতি স্থাপন করেছিলেন সেই বর্ণনা কি আপনার? নিশ্চয়ই আপনার পূর্বপুরুষ থেকে, আপনার বাবা থেকে বা ঠাকুরদা থেকে নিশ্চয়ই জেনেছেন বা শুনেছেন, তো সেটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
3: না, এটা মূলত ঠাকুরদাকে আমরা দেখিনি, ঠাম্মার কাছে মূলত অনেক গল্প শোনা, বাবার কাছে। তো এটা শুনেছি যতটুকু 1952 সালের পরে যখন বাবারা এখানটায় আসে বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় আবার এসে আবার বাংলাদেশে চলে যেত, আবার এখানে আসতো, যখন ভারত ভুক্তি হলো তখন একেবারে চলে আসা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো আসার পর ধীরে ধীরে এখানটায় মানে বাড়িঘর তৈরি করা, জঙ্গল কেটে মানুষ এভাবে এক একটা টিলাতে এক একটা পাড়ায় মানুষ এভাবে থাকতো। খুব একটা আন্তরিকতা, প্রত্যেক পরিবারের সাথে পরিবারের একটা সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক ছিল। কিন্তু ওই বাংলাদেশ থেকে কেন বিতাড়িত হয়ে এসছে, এই যে গল্পগুলো যে প্রজন্মর সাথে আলোচনায় কখনো খুব কম এসছে, কেন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছি বা বাংলাদেশের একটা নির্দিষ্ট একটা সম্প্রদায়ের লোক আর একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে কীভাবে আঘাত করে বিতাড়িত করেছে, এই ধরনের অনেক গল্প ছিল। কিন্তু আমরা এটা পরবর্তী সময়ে ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। আমরা যেমন নোয়াখালীর দাঙ্গা আমরা জানি, এগুলো অনেক কাহিনী আছে, মূলত ওই গল্পগুলো আমাদেরকে বলা হয়নি আর কি।
2: তো এই বিষয়ে আপনার কোন বিষয়টি আপনাকে বেশি নাড়া দিয়েছিল স্মৃতিচারণায়, কোন বিষয়টি?

0: আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে?
1: কিন্তু আসার পরেও যখন কাঁটাতার, এখন তো বর্তমানে কাঁটাতার আছে, তখন তো কাঁটাতার ছিল না। আমি যেই দশকের কথা বলছি, 88, 90, 95 দশক, তখন কাঁটাতার ছিল না। তখন আমাদের কি হতো, আমরা ধরো পুকুরে চান করতে গেছি বা মাছ ধরতে গেছি ঢেপাতে, তা আমরা হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যেতাম।
0: যখন কাঁটাতার
1: ছিল না বাংলাদেশে চলে যেতাম, বাংলাদেশ থেকে বাংলাদেশের বন্ধুরা এখানটায় আসতো, আমাদের এখানে এসে কি করতো, ওরা মাছ নিয়ে আসতো সকালবেলা, ছোট ছোট মাছ, একদম যেটাকে আমরা জিওল মাছ বলি, এগুলো বিক্রি করতো এখানে। বা এই এই আম কাঁঠালের দিনে ওরা কি করতো, ওরা এসে কাঁঠাল নিয়ে যেত, আমাদের বড় বড় গাছে যে কাঁঠালগুলো ছিল আমরা পাড়তে পার, তখন ওরা এগুলো পেরে আবার এগুলো নিয়ে যেত। আবার আমরা দেখতাম আমাদের বাড়িতে অনেক আনারস গাছ ছিল, বা অনেকের বাড়িতে ছিল, ওরা এসে আমাদেরকে ডিম দিয়ে যেত, একটা ডিম একটা আনারস, এভাবে আদান প্রদানের যে ব্যাপারটা ছিল, একটা যদি চারটে ডিম নিয়ে আসে, চারটে আম আনারস এখান থেকে নিয়ে যাচ্ছে, কাঁঠালও নিয়ে যেত, কাঁঠালটা মূলত পয়সা দিয়ে কিনে নিয়ে যেত। তো এই ধরনের একটা লেনদেনের ব্যাপার ছিল, কিন্তু লেনদেনের ব্যাপারটা হতে হতে হতে হতে এবার ধীরে ধীরে এটা ব্ল্যাকের জামানা চলে আসে। ব্ল্যাকিং মতলব ওই মানুষের চিনি বা ইলিশ মাছের কিছু মাছের ব্যবসা, এগুলি এপার ওপার হতো। তখন বিএসএফ এর কোনো ছিল না, বিএসএফ এর এত পহরাদারও ছিল না, বা বিএসএফ ক্যাম্পও ছিল না অন দ্য টাইম। তো এটা কি হয়েছে, ধীরে ধীরে এই ব্যবসা, ধরুন কোনো এক সময় বিএসএফ এলো, হ্যাঁ, হঠাৎ টহলের মানে সামনে পড়ে গেলো, ওদের লস হয়ে গেলো হাজার হাজার টাকা, মাছ ধরা পড়লো বা অন্য কিছু সামান ধরা পড়লো, জামা কাপড় বা যে কোনো কিছু। তো এতে যারা বিজনেসটা করে দুপক্ষের, বাংলাদেশের আর ইন্ডিয়ার দুপক্ষের, এতে কারো না কারো লস হয়ে যায়। তখন তারা এবার একটা নির্দিষ্ট জায়গায় এসে আলোচনায় বসে যে আমাদের তো লস হয়েছে, টাকাটা দিতে হবে। তো অন দ্য টাইম তারা কি করে, একটা গোপন আলোচনার মাধ্যমে ওরা ইন্ডিয়াতে এসে বিভিন্ন বাড়িগুলিতে ডাকাতি চুরি এগুলো করে। তো এতে আমাদের বাড়িও অন্তর্ভুক্ত ছিল, আমাদের বাবা মা অনেকে আঘাত হয়েছে, আমাদের বাড়ি এখান থেকে,
0: আমাদের বাড়িও ডাকাতি হয়েছে,
1: ডাকাতি হয়েছিল, অনেকের বাড়িতে হয়েছে, আমাদের বাড়িতে হয়েছিল। তো এটা আমাদের চোখে দেখা, কিন্তু এই যে নির্দিষ্ট সম্প্রদায়ের লোকগুলো ওখান থেকে এসে আমাদের এখানে ডাকাতি করেছে, আমাদের এখানেরও লোক জড়িত ছিল, ওরা তো আর আমাদের পুরো ফ্যামিলি, তাহলে দুদেশেরই লোকের একটা এই ছিল। যাই হোক, এটা তো হয়ে গেছে, এরপরে ধীরে ধীরে পাড়াটা মানুষ এখান থেকে সরে গেছে, যার যার এই ডিমান্ড অনুযায়ী সরে গেছে। কিন্তু এর পরেও একটা আন্তরিকতা, এখনো যখন আমরা কাঁটাতারে দাঁড়াই, ওই পারে লোকগুলো আমাদের সাথে কথা বলতে চায়। হ্যাঁ,
0: না, এতে কি আমাদের, যেহেতু আমাদের পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ভাষাগত দিক দিয়ে আমাদের ত্রিপুরা বা আমাদের ভারতের যে বাংলা ভাষাগত মিল, তো সেটার কারণেও কিন্তু আমাদের একটা সংস্কৃতিগত একটা মিল কিন্তু থেকে যায়, বা আমাদের একটা যে শেকড়ের একটা টান, যে আমাদের পূর্বপুরুষরা ওখানে ছিল, তো আমাদেরও ওখানের প্রতি একটা ভালোবাসা বা টান কিন্তু আমাদের থাকে। তো আমাদেরও মনে ইচ্ছে জাগে যে আমরা ওখানে একবার যাই।
1: হ্যাঁ, এটা এখনো বাবা এখনো বলে বাংলাদেশে যাবে নিজের বাড়িতে, এখনো ইচ্ছে, বাট এখন তো কাটা মানে কাঁটাতার প্লাস এই যে পাসপোর্ট বিভিন্ন ইস্যু আছে, এগুলোর জন্য হয়তো হয় না। কিন্তু এই যে টানের কথা যেটা বলছেন আপনি, টানটা এখনো আছে ওদেরও, আমাদের যেমন টান আছে বুকে, ওদেরও টানটা আছে, যেহেতু ভাষা আমাদের এক, বাংলা ভাষা। কিন্তু এই টান থাকা সত্ত্বেও আমরা দেখেছি, মানে কি বলবো এটাকে,
0: কারণ এগুলি আমাদের যত বেশি স্মৃতিচারণা এবং এগুলি আমাদের যে বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তাদের থেকে যতগুলো, যতদিন আমরা যে নতুন প্রজন্ম, এই যে আপনি বললেন যে নতুন প্রজন্মের কাছে এগুলি আরো বেশি বেশি আলোচনার দরকার, যতটুকু আলোচনার দরকার অতটুকু আলোচনা হয় না।
1: একদম একদম একদম, যতটুকু বলার ছিল বলা হয়নি। আমাদের অনেকে গল্প এখন বলে, আমাদের এতটা পুকুর ছিল, আমাদের এত বিঘা জমি ছিল, হ্যাঁ, এই যে ধান মানে গোলা ভরা ধান ছিল, মাছ ছিল, এগুলো বলে, বাট কেন ওই জায়গা থেকে চলে এসছে এই গল্পটা কম বলে।
0: যে মানে ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ,
1: ইতিহাসটা দুরকমের, মানে মানে আমাদের ছিল এই গল্পটা হয়, আমাদের এটা ছিল ওটা ছিল, বাট কেন চলে এসছে এই গল্পটা প্রজন্মের কাছে বলে বলা হয়নি, কেন বলা হয়নি আমার কাছে, আমার যেটা ধারণা, বন্ধ ধারণা, এটা এমন হতে পারে যে ওদের মনের ভিতর হয়তো কোনোটা ভয় ঢুকতে পারে, যে প্রজন্ম ওখান থেকে বিতাড়িত হয়েছে, আবার ত্রিপুরাতে এসে এখানকার রাজা বা সরকার যদি কখনো আবার আমাদের বিতাড়িত করে বা আমাদের মধ্যে যাতে এটা ভয় সৃষ্টি না হয়, সেজন্য হয়তো বা এটা আলোচনা হয়নি আর কি, অনেকটা কম হয়েছে।
0: সে যাই হোক।

0: তো এখন বর্তমানে কাঁটাতারের বেড়া হয়েছে। আপনি বললেন যে যখন কাঁটাতার ছিল না তখন অনেক চুরি ডাকাতি এগুলি হতো, এখন বর্তমানে আপনার গ্রাম কেমন সুরক্ষিত আছে?
1: অনেকটা কাঁটাতার থাকাতে অনেকটা সুরক্ষিত, কিন্তু এর মাঝেও বিভিন্ন জায়গা দিয়ে বিএসএফ এর পাহারাদার তো আছে, কিন্তু আমাদের সেম আগে যেমনটা ছিল, একটা নির্দিষ্ট শ্রেণীর লোক ব্যবসা করার জন্য মুখিয়ে থাকে, কিভাবে ওরা 2 টাকা ইনকাম করবে। তো এগুলো টুকটাক হয়, গরু পাচার হয়ে যায় নিজেদের এলাকা থেকে, এগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই, বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হয়ে যাচ্ছে। কিন্তু গরুটা চুরি হয়ে কোথায় যাচ্ছে? বাংলাদেশে যাচ্ছে, যেহেতু ওই কালভার্টগুলো বানানো হয়েছে, তখনকার যুগে হয়তো নিম্নমানের কাজ হয়েছিল বা যে কোনো কারণে হোক, ওই কাঁটাতারের মেনটেন্যান্সের অভাবে হোক বা সরকারের নজরদারির অভাবে হোক, এগুলো পাচার হয়ে যায়। তো এটা তো হবেই, এটা থেকে আটকানো, নজরদারি করা খুব কঠিন। আগামী দিনে হয়তো এটা সিসি ক্যামেরার মাধ্যমে বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে, এআই প্রযুক্তির মাধ্যমে হয়তো বা উন্নতি হতে পারে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে শেকড়ের টান, টানটা আছে। যেমন আমাদের এখনো অনেক গল্প মনে পড়ে, বাংলাদেশের ছেলেদের বন্ধুদের সঙ্গে আমরা খেলতাম, নাম জানতাম ওদের, ওরাও আমাদের নাম জানতো, কিন্তু ওই যে একটা আনন্দ একসঙ্গে পুকুরে চান করা, বা ওরা চান করে ওইদিকে চলে গেলে আমরা চান করে এইদিকে চলে এলাম,
0: খেলাধুলাও হতো, মাঠে
1: খেলাধুলাও হতো,
0: খেলাধুলা
1: ওরাও আসতো মাঝে মাঝে। কিন্তু একবার আমার মনে আছে 88-এর দশকে যেটা ফ্লাড হয়েছিল, এই আমাদের বিলোনিয়ার এই বাঁধটা যে এবার যেভাবে ভেঙেছে গতবার, ওই সময়ও ভেঙে গেছিল, তখন বাংলাদেশের লোকগুলোকে আমাদের পাড়ার ছেলেরা গিয়ে, আমার এখনো মনে আছে, পাড়ার ছেলেরা গিয়ে হাত হাত দিয়ে, মানে একজনের হাত একজন ধরে একটা চেইন বানিয়েছে, ওই পারে বাংলাদেশে গেছে, ওখান থেকে বাংলাদেশের লোকদের এখানে উঠিয়ে নিয়ে এসেছে। ঈশানচন্দ্রনগর স্কুলের যে ক্লাসরুম ছিল, ওই ক্লাসরুমে ওদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। তখনকার যুগে ইলেকট্রিসিটি ছিল না, আমাদের বাড়ি থেকে কেরোসিনের তেল, নট অনলি আমাদের বাড়ি, অনেকের বাড়ি থেকে কেরোসিনের তেল নিয়ে ওদেরকে ওখানে দেওয়া হয়েছে। এবার ওই কেরোসিনের তেল দিয়ে আমরা বাতিগুলো জ্বালিয়ে ওরা সব রান্না টান্না করা, যা কিছু ছিল সরকারের তরফ থেকে বিভিন্ন খাবার টাবার,
0: মানে
1: দেওয়া হতো।
0: আরেকটা দেশের নাগরিককে অন্য একটা দেশের নাগরিকরা মানে আশ্রয় শিবিরে নিয়ে
1: অবশ্যই
0: আসছে।
1: অবশ্যই এটা অবশ্যই, এটা তো মানবিকতার একটা ব্যাপার, মানুষ মানুষের জন্য। তো আমাদের সামনে যখন দেখছি যে ওরা ভেসে যাচ্ছে, ওদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ওরা চিৎকার করছে, তখন আমাদের পাড়ার ছেলেরা একদম, মানে কেউ দড়ি টড়ি নিয়ে বা হাতে হাত ধরে, আমি দেখেছি, আমরা তখন ছোট ছিলাম, হ্যাঁ, একটা উঁচু জায়গাতে বসে আছি, দেখছি যে ওরা যাচ্ছে, তারপরে বাংলাদেশ থেকে অনেক লোককে ওরা নিয়ে এসেছে। তখন তো নৌকা টোকার আর ছিল না, তখন একটা কিছু এই কলা গাছের যে ভেলা, এগুলো বানিয়ে কিছুটা আনা হয়েছে, সামান টামান আনতে পারেনি হয়তো হয়তো বা, বাট মানুষদের নিয়ে এসে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। অনেক দিন ছিল এখানটায় বাংলাদেশ, এই আমাদের ত্রিপুরার ঈশানচন্দ্রনগর যে আমাদের গ্রামের যে স্কুল, ওই স্কুলে এখানটায় ছিল। তো একটা আন্তরিকতা হয়ে যায় বা ওই ধরনের একটা টান থাকে মানুষ মানুষের জন্য, যেটা বলছিলাম এই আর কি।
0: যে এই জন্যই মানে এখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যদি দেখি, এটা যে আপনি বললেন যে ওইখানকার মানুষদেরকে আশ্রয় দিয়েছেন আপনারা এটা দুর্যোগের সময়, কিন্তু এখন কিন্তু ওই ধরনের বার্তা এখন আর দেখা যায় না, এবং নতুন প্রজন্মের মধ্যে ওই ধরনের ব্যাপারগুলো আলোচনা হয় না, এবং তাদের মধ্যে ভুল মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ যায়। তো আমাদের বর্তমান প্রজন্মকেও এই বিষয়গুলিকে অবগত করানো দরকার। আজকের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে, বিশেষ করে ইতিহাস ও শেকড়ের জানার বিষয়ে?
1: তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা থাকবে, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, আপনারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিওগুলো দেখেন, বাংলাদেশের বিভিন্ন ব্লগার ইউটিউবারকে আপনারা ফলো করেন হয়তো বা, তো আপনারা আপনাদের ওদের যেভাবে দেখেন বা আমাদেরকে বিভিন্ন যে ইন্ডিয়ান যারা আছে, তো এই ধরনের মানে দুদেশের এই ধরনের যারা কাজ করে, এই যে মেলবন্ধনের যারা কাজ করে, সেতু বন্ধনের যারা কাজ করে, তাদের মধ্যে যদি একটা যোগসূত্র তৈরি করা যায়, তাহলে হয়তো বা আগামী দিনে আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্কগুলো ছিল আগে যেমনটা ছিল, এগুলো হয়তো আর একটু উন্নত হবে। এবং আমি আশা করব, আমাদের যেহেতু বিলোনিয়াতে আমাদের কাঁটাতারের বেড়া তো আছে, বাট পাসপোর্টের মাধ্যমে আমরা বাংলাদেশে যেতে পারি, অনুরোধ করব তরুণ প্রজন্মকে একবার বাংলাদেশে যান। হ্যাঁ, এটা আমি অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে, ভারতীয় হিসেবে আমি বলছি, বাংলাদেশে গেলে আপনি দেখতে পাবেন ওদের আতিথেয়তা অনেকটা অনেকটা অনেক উন্নত আমাদের থেকেও, এবং ওদের খাবার দাবার বা সব কিছু, ভাষাগত দিক থেকে তো অনেক মিল আছে। যেমন আমাদের কক্সবাজার, আমাদের এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তম যে সমুদ্র সৈকত, যে সৈকতের যে আনন্দ

0: আমাদের নোয়াখালীর মানে ফেনীর এলাকা হয়ে আমরা যেটা,
1: আমাদের কিন্তু একেবারে বেশি দূর না, আমাদের একদম কাছে,
0: অনেক অনেকটা কাছে, একদিনে আপনি চলে যেতে পারবেন, আপনি দীঘা যাওয়ার প্রয়োজন নেই যদি এখানটা দিয়ে যান। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। তো তেমনি আপনি যখন যাবেন, বাংলাদেশের বন্ধুরাও যাবে আমাদের ত্রিপুরার যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলোতে আসার জন্য, তো এতে কি হবে, দুদেশের মধ্যে এটা আন্তরিকতা আরো বাড়বে, দৃঢ় হবে, শেকড়ের টানটা আরো উজ্জীবিত হবে, এটা আর কি।
1: এবং ইতিহাসের সঠিক মেসেজটাও তরুণ প্রজন্মের কাছে অবশ্যই গিয়ে পৌঁছাবে।
0: অবশ্যই অবশ্যই।
1: তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের সময় আর নেই আজ এ পর্যন্তই। আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আমার পক্ষ থেকে আকাশবাণীর যারা শ্রোতা আছেন প্রত্যেককে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ব্যক্তিগতভাবে
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অসীমান্তিক। এই অনুষ্ঠানে আজ সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ঈশানচন্দ্রনগর থেকে দেবাশিস মজুমদার। আকাশবাণী বিলোনিয়া। এখন আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে প্রথমেই আমার কথা এই পর্ব। এই পর্বে আজ কথা বলবেন পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম থেকে গৃহবধূ মধুমিতা দত্ত।
3: নমস্কার, আমি মধুমিতা দত্ত। শুরুতেই আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার কথা অনুষ্ঠানে। সুদূর কলকাতা থেকে আমার কথা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজ আমি সত্যিই আপ্লুত। খুব ছোটবেলা থেকেই বাড়িতে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান আমি শুনতাম, আর আমার মার কাছে আবৃত্তি শিখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশও নিতাম, পাশাপাশি নাচ গানও করতাম, নাটকেও অংশ নিয়েছি বহুবার। আমার মা বাবা কিন্তু কখনো কোনো কিছুতেই আমাকে বাধা দেননি, পড়াশোনায়ও আমি যথেষ্ট ভালো ছিলাম। আমার বাবার বাড়ি বিলোনিয়া আমলাপাড়ায়। বিবাহ সূত্রে আমি এখন কলকাতার বাসিন্দা, বিলোনিয়া আমার প্রাণের শহর। আকাশবাণীর সঙ্গে আমার নারীর টান। খুব ছোটবেলায় বাবার হাত ধরে আকাশবাণী আগরতলার শিশু মেলা অনুষ্ঠানে আমি আবৃত্তি করার জন্য নির্বাচিত হয়েছিলাম। তখন বিলোনিয়া থেকে আগরতলা গিয়ে আমি অনুষ্ঠান করে আসতাম, বয়স আমার 10 হবে হয়তো। মজার ব্যাপার হলো, আকাশবাণী বিলোনিয়ার শুভ উদ্বোধনের দিন আমি বিলোনিয়া রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে সমবেত নৃত্যে অংশ নিয়েছিলাম, ভারতেরও মনোমন্দিরে এ গানটির উপর। তারপর থেকে দীর্ঘ প্রায় 10 বছর আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান সংযোজনা, যেমন যুববাণী অনুষ্ঠান, শিশুমেলা অনুষ্ঠান, এসব অনুষ্ঠান আমি সংযোজনা করতাম। বিভিন্ন অনুষ্ঠানে আমি আবৃত্তি শিল্পী হিসেবে ছিলাম, অংশগ্রহণ করেছি 16টিরও বেশি শ্রুতি নাটকে। এছাড়া আকাশবাণীর বিভিন্ন কুইজ অনুষ্ঠানে আমি ছিলাম, আকাশবাণীর বিভিন্ন লাইভ অনুষ্ঠান আমি করেছি, বিশেষ করে দুর্গা পুজোর সময় লাইভ নাটকও করেছি একবার। কাজেই আকাশবাণী বিলোনিয়ার অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমার কাছে। আকাশবাণী বিলোনিয়া আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে, অনেক পরিচিতি দিয়েছে, অনেক কিছু শিখেছি আমি এখান থেকে। কাজে নিজের উৎসাহ আর উদ্যম থাকলে সব বয়সেই সব কিছু শেখা যায়, নতুন কিছু শুরু করা যায়। সবশেষে আবারও আমার কৃতজ্ঞতা স্বীকার করছি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের সবার কাছে এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার।
2: শুনলেন আমি নারী অনুষ্ঠানের আমার কথা এই পর্বে। কথা বললেন

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম থেকে গৃহবধূ মধুমিতা দত্ত। আমি নারী অনুষ্ঠানে এবার আজ শনিবার, শনিবারের দুপুরের আড্ডা। আজকের আড্ডার বিষয় বাল্যবিবাহ রোধ করতে সমাজের ভূমিকা। এ নিয়ে আলোচনা করতে থাকবেন সমাজসেবী শ্রীমতী কেয়া ভৌমিক। অনুষ্ঠানটি ফোন ইন হবে। কেয়া ভৌমিক বিলোনিয়ার অনুপ্রেরণা নামক সামাজিক সংস্থার সম্পাদক এবং শান্তিরবাজারের লাউগাং স্থিত মনোরমা শিশু নিকেতনে কাউন্সিলর হিসেবে কর্মরত। আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, আকাশবাণী বিলোনিয়া থেকে বলছি।
0: হ্যাঁ বলুন ম্যাডাম।
1: হ্যাঁ, আমি নারী
0: নমস্কার।
1: অনুষ্ঠানে আজ শনিবার দুপুরের আড্ডা, এই আড্ডাতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
0: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।
1: হ্যাঁ, আপনার সাথে কথা হবে। আজকে যে বিষয় সেটা হলো বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের কি ভূমিকা, সেটা নিয়ে। আপনি একজন সমাজ সেবিকা এবং দুটো সামাজিক সংস্থার একটা সম্পাদক হিসেবে নিযুক্ত এবং একটিতে কাউন্সিলর হিসেবে নিযুক্ত, তো সেই হিসেবে আপনার কাছে অনেক পরামর্শ আপনার থেকে শুনব। প্রথমেই, আপনি যেহেতু একজন সমাজ সেবিকা এবং দুটো সামাজিক সংস্থার সাথে আপনি যুক্ত আছেন, তো এই এই মানে এই কাজগুলিতে, এই কাজে আপনি প্রথম থেকেই, হ্যাঁ, কিভাবে অনুপ্রেরণা পেলেন এবং এই সংস্থাগুলোর সাথে আপনি কিভাবে যুক্ত, মানে এই দুটো সংস্থায় আপনার কি দায়িত্ব, কি কর্তব্য, কি কাজ করেন, সেগুলি সম্পর্কে প্রথমে একটু জানবো, এরপরে আমরা মূল বিষয়ে আসছি। হ্যাঁ বলুন।
0: প্রথমত যেটা বলবো, আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমার সামাজিক কাজের প্রতি খুব ইচ্ছা ছিল। তখনই ছোটখাটো কাজ করতাম, সমাজের জন্য যতটুকু প্রয়োজন কিছু কাজ করার চেষ্টা করতাম। তারপর 2011 এ আমি ভলেন্টারি হেল্প অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সঙ্গে যুক্ত হই। ওইখানে চাইল্ড হেল্পলাইনে তখন কাজ করতাম। তারপর ধীরে ধীরে 2018 আমি শুরু করি আমার একটি ছোট সংস্থা অনুপ্রেরণা, এটাতে যাদের সাহায্যের দরকার, ধরুন কোনো শিশু কোনো কারো সাহায্য পাচ্ছে না, মা বাবা নেই, আশ্রমে দেওয়ার দরকার, কোথাও হেল্পের দরকার, বই কিনতে পাচ্ছে না সাহায্যের দরকার, বা কারোর ব্লাডের দরকার, সব ব্যাপারেই হেল্প করার চেষ্টা করেছি। যাদের বই কেনার দরকার কিন্তু বই কিনতে পাচ্ছে না, এমন বাচ্চাদেরকে সাহায্য করা, বিভিন্নভাবে সমাজের বিভিন্ন কাজে যুক্ত হয়েছি।
1: আচ্ছা, এই যে অনুপ্রেরণা সামাজিক সংস্থাটা, এটা বিলোনিয়া কোথায়?
0: বিলোনিয়া টাউন হল সংলগ্ন।
1: আচ্ছা,
0: টাউন হল সংলগ্ন।
1: আচ্ছা, পুরাতন টাউন হল সংলগ্ন। আচ্ছা, হুম, বলুন।
0: তারপর আপনার মনোরমা শিশু নিকেতন শুরু হয় 2022 থেকে। তখন থেকে আমি এখানে কাউন্সিলর হিসেবে যুক্ত হই। এটা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এটা চালাচ্ছেন, ওইটার সঙ্গে আমাদের ইন্টারভিউ হয়, তারপর এখানে জয়েন করি। এখানে আমরা বাচ্চাদের সেবায় আছি, আমি বাচ্চাদের কাউন্সিলিং করি, ওদেরকে ভবিষ্যতে যাতে ওরা ভালো কিছু করতে পারে ওদেরকে গাইড করি।
1: আচ্ছা, সেটা সেটা তো শান্তির বাজারের লাউগাঙে অবস্থিত।
0: হ্যাঁ, লাউগাঙে অবস্থিত, ওয়েস্ট লাউগাঙে অবস্থিত।
1: আচ্ছা, ওইখানে কোন বয়সের বাচ্চারা আপনাদের এই হোমে আছেন?
0: আমাদের হোমে 6 থেকে 18 বছরের বাচ্চারা আছে।
1: এটা কি ছেলে না মেয়েরা? ছেলেরা না,
0: মেয়েদের?
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: গার্লস হোমেটা।
1: আচ্ছা আচ্ছা, তো এইভাবে। আর এই এখানে মানে কি দায়িত্ব কর্তব্য আপনার, যেটা শান্তিবাজার লাউগাঙে অবস্থিত, মানে মনোরমা শিশু নিকেতনে যেখানে আপনি আছেন শান্তিবাজারে?
0: এখানে আমি কাউন্সিলর হিসেবে আছি। যে সকল বাচ্চারা আপনার কিছু আছে, যাদের কেউ নেই, মা বাবা নেই, এইসব বাচ্চারা এখানে থাকে। তাছাড়া আপনার যারা অনেক বাচ্চা আছে যেগুলি অ্যাকচুয়ালি এবিউজ, বাড়িতে থাকার মতো পরিবেশ নেই, তো CWC থেকেই অর্ডার করা হয় বাচ্চাদেরকে, আমাদের হোমে দেয়া হয়। চাইল্ড ম্যারেজ, এমন বাড়িতে থাকার পরিস্থিতি নেই এমন চাইল্ড ম্যারেজের মেয়েদেরকেও অনেক সময় আমাদের হোমে দেয়া হয়। তো আমার কাজ হলো যেসব বাচ্চারা, তাদের পরিস্থিতি খুব খারাপ থাকে, অনেক খারাপ পরিস্থিতি থেকে ওরা আসে, তো তাদের মনের দিক থেকেও তাদের অবস্থা ভালো থাকে না, তো তাদেরকে এনকারেজ করা, তাদেরকে ভালো রাখা, তাদের যাতে মানসিক অবস্থা ভালো থাকে, ওরা যাতে ভবিষ্যতে কিছু করার জন্য চিন্তা ভাবনা করতে পারে, ওরা যাতে ধীরে ধীরে আগের পুরনো যেসব খারাপ ঘটনাগুলো ওদের সাথে হয়েছে বা যা তারা পায়নি, যা তাদের মনে দুঃখ আছে, সেগুলি ভুলে গিয়ে যাতে তারা ধীরে ধীরে নিজেদের ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং একটা ভালো জায়গায় যেতে পারে, সেজন্য তাদেরকে এনকারেজ করা এবং তাদেরকে মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করাই হলো আমার কাজ।
1: আচ্ছা, আপনি তো কাউন্সিলর হিসেবে যুক্ত আছেন, কিন্তু কাদের সৌজন্যে বা সহযোগিতায় চলছে এটা? এই হোমটা?
0: ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, যেটা
1: আচ্ছা
0: সার্কিট হাউস আছে, ওই
1: আচ্ছা, এটা কি সরকারি সরকারি সাহায্যে?
0: এনজিওর,
1: এনজিও?
0: এনজিওর মাধ্যমে চলছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ
1: কোনো সরকারি সাহায্য পান আপনার রাজ্য
0: হ্যাঁ,
1: সরকারি?
0: আমরা 25 জন বাচ্চার সাহায্য গভর্নমেন্ট থেকে পাই। তো
1: আচ্ছা
0: এখানে আছে 48 জন বাচ্চা আছে,
1: আচ্ছা আচ্ছা
0: ওদেরকে আমাদের সংস্থা চালিয়ে থাকে।
1: আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার আমাদের আজকের যে আলোচনার বিষয়টা, যেটা নিয়ে আপনার কাছ থেকে শুনবো নানা পরামর্শ, সেটা হলো বাল্য বিবাহ প্রতিরোধে। হ্যাঁ, বাল্য বিবাহ বন্ধ করতে বা রোধ করতে সমাজের কি ভূমিকা? সমাজ মানে তো মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, সবার কথাই একসাথে আসে। হ্যাঁ, মানে এই সমাজের কি ভূমিকা সেটা নিয়ে আপনার কাছে প্রথম, মানে প্রশ্ন আপনার কাছে প্রথম জানার বিষয় আমার, বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের ভূমিকাটা কি?
0: প্রথমে বলতে চাই, বাল্য বিবাহ অবশ্যই একটি সামাজিক ব্যাধি। তো বাল্য বিবাহের যে ক্ষতিকর বিভিন্ন দিক আছে, কোনো না কোনো এলাকাতে শিক্ষিত মানুষ আছে, সমাজের শিক্ষিত মানুষরা আছে, অনেকেই আছে। তো যারা ক্লাবের সেক্রেটারি বা বিভিন্ন নেত্রীগণ আছেন, তো সবাই যদি চেষ্টা করে যে সকল বিশেষত দারিদ্র ফ্যামিলি বা যাদের শিক্ষার হার কম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইখানে এটা বেশি হচ্ছে,
0: ওইসব জায়গাতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই বাল্য বিবাহ হয়। তো বাল্য বিবাহের ক্ষতিকর যে দিকগুলি আছে, সেগুলো সম্পর্কে যদি যারা জানে তারা যদি অন্যদেরকে একটু সচেতন করে, অন্যদেরকে বিভিন্ন, আমরা দেখি বিভিন্ন জায়গাতে একটি চায়ের আড্ডা বসে বা অনেক জায়গাতে অনেকে গল্প করে কথা বলে, তো আমি মনে করি সমাজের যে সকল লোক এসব বিষয়ে জানেন বা আমি জানতে পেরেছি, আমি অন্যদেরকে এই বিষয়ে সচেতন করব, বিশেষ করে শিশুদের, বিশেষ করে মেয়েদের, যাতে ওরা যাতে স্কুলে বেশি করে যায়, ওরা যাতে পড়াশোনা করে, যত বেশি পড়াশোনা করবে, বিদ্যালয়ে সময় মতো যাবে, তখন তারা জানতে পারবে এবং বিভিন্ন সচেতনতা যে শিবির গুলো হয় সেগুলো সম্পর্কে যখন জানতে পারা, তখন সেগুলি নিয়ে আলোচনা করা,
1: এবং পড়াশোনার পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদেরকে বিভিন্ন যে সৃজনাত্মক যে কাজকর্ম, যেমন সঙ্গীত, বিভিন্ন গান বাজনা, নাটক, যা যা আছে, হ্যাঁ এগুলো, এগুলির মধ্যেও ওদেরকে জড়িয়ে রাখতে হবে,
0: জড়িয়ে রাখতে হবে। সমাজের সকল অংশের মানুষই চেষ্টা করলে পারবে যে বাল্য বিবাহ বন্ধ করা।
1: আর আর এই ব্যাপারগুলি গরিব মানুষদের জন্য তো একটু কষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবেই, যারা গরিব শ্রেণীর বাচ্চারা, ছাত্রছাত্রী, ওদের থেকে আর্থিকভাবেও কিছুটা যদি কনসিডার করে, হ্যাঁ সমস্ত সব ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকরা যদি একটু কনসিডার করেন বা গান বাজনা এসবের,
0: সময় মতো একটু সাহায্য,
1: হ্যাঁ গান বাজনা, হ্যাঁ গান বাজনা এসবের ক্ষেত্রেও, একটা গানের স্কুলে 25 জন বাচ্চার সাথে একটা দরিদ্র শ্রেণীর একটা বাচ্চাকে কিন্তু ফ্রি, মানে ওই বাচ্চাটাকে কিন্তু, হ্যাঁ ওই বাচ্চাটাকে কিন্তু গান শেখানো যায়, নাচ শেখানো যায়, বা হ্যাঁ
0: আগ্রহী করে তোলা,
1: সেটা
0: সাহায্য করা। মানে এই যে সমাজের দিন দিন একটা খারাপ দিক হয়ে যাচ্ছে, যে কি মানে আমি আমারটাই দেখবো, পাশের বাড়িতে কি হচ্ছে এটা আমার দেখে কি লাভ, এই চিন্তা থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু করা উচিত। এবং আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আমার ছেলে স্কুলে যাচ্ছে, এটা না, কিভাবে অন্যদের, যে একটা গরিব বাচ্চা আমার বাড়িতে যে হয়তো বা একজন মেয়ে যে কাজ করছে, ওর মেয়েটা স্কুলে যাচ্ছে কিনা, ওকে সময় মতো পড়াশোনা করাচ্ছে কিনা, এগুলো ছোট ছোট ব্যাপারগুলো যদি একটু মানবিক

0: ব্যক্তিগতার কথা ভেবে
1: সেটাই
0: মানুষ কথা
1: সেটাই।
0: বলে, একটু যদি সাহায্য করা,
1: আরে
0: ধরুন কারোর
1: বলুন।
0: অনেকে আছে যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, হয়তো
1: হুম
0: বা বাচ্চা আছে,
1: হুম
0: দু তিনটে বাচ্চা আছে, পড়াশোনার খরচ চালাতে পারছে না, তো বাচ্চাদের সমস্যার জন্য 109-এর যে আমাদের 10-9-8 যে টোল ফ্রি নাম্বার,
1: হুম
0: ওই চাইল্ড লাইনে ফোন করলে ওরা অবশ্যই কিছু না কিছু গাইড করবে। গভর্নমেন্ট থেকে একটা স্পন্সরশিপ দেওয়া হয় যারা
1: হ্যাঁ সেটাই বলছি,
0: অনেক,
1: আরেক হ্যাঁ
0: হ্যাঁ
1: সেটাই বলছি যে
0: হ্যাঁ
1: সমাজে কিন্তু মানে
0: অনেক কিছু অনেক
1: এত
0: কিছু শিখে আছে।
1: সচেতনতার পরেও কিন্তু বাল্য বিবাহ ঘটছে। হ্যাঁ,
0: হ্যাঁ
1: সরকার কিন্তু যথেষ্ট সাহায্য
0: যথেষ্ট
1: করছে।
0: সাহায্য করছে,
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: কিন্তু
0: যথেষ্ট।
1: মানে আসলে কি আমরা কি আমরা হলো আমরা মানে সরকার এবং সমাজ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, সরকার তাকিয়ে থাকে একটা ভালো সমাজের দিকে, সমাজ তাকিয়ে থাকে সরকারের দিকে। তো সুতরাং কেউ একা, সরকার একা পারবে না একটা সমাজকে উন্নত করতে, সমাজও যদি সচেতন না হয়। ঠিক আছে,
0: সমাজ সচেতন হতে হবে, এবং সরকার যে ব্যবস্থাগুলো দিয়েছে
1: হ্যাঁ
0: এবং যে ফেসিলিটি গুলো দিয়ে রেখেছে, এগুলো সম্পর্কে নিজের উদ্যোগে একটু চেষ্টা করতে হবে, জানতে হবে। যেহেতু আমাদের টোল ফ্রি নাম্বার আছে, ফোন করতে হবে, একটু কথা বলতে হবে যে কি আমার এই সমস্যা, তাহলে অবশ্যই সাহায্যের পথ বেরিয়ে আসবে এবং ওরা অবশ্যই সাহায্য পাবে।
1: হুম হুম হুম এই কারণেই মানে এত এত কিছু প্রসারের পরেও, হ্যাঁ, সরকারিভাবে এত কিছু বিজ্ঞাপন, বিভিন্ন সচেতনতা প্রসারের পরেও কিন্তু বাল্য বিবাহ ঘটছে। হ্যাঁ, তার কারণগুলি কি মনে হয় আপনার কাছে? এই যে শিক্ষার অভাব, এগুলিই তো বাধা মানে।
0: একটা জিনিস তো শিক্ষার অভাব যেটা রয়েছে, এটার
1: হুম
0: জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ তাদেরকে এনকারেজ করতে হবে,
1: হুম
0: যাতে বিশেষত ছেলে মেয়ে সকলেই যাতে স্কুলে যায়, পড়াশোনা করে, এবং এখন তো দুপুরবেলা যেহেতু মিড ডে মিলের ব্যবস্থা আছে স্কুলে,
1: হুম
0: যাতে মিড ডে মিলের সুবিধাও আছে, তো এক বেলা খাওয়ার তো ওরা স্কুলেই পেয়ে যাচ্ছে,
1: হুম
0: তো সেই সুবিধাগুলো নিয়ে ওরা যাতে পড়াশোনা করে, এবং কেন বাল্য বিবাহ কেন উচিত নয় সেই বিষয়ে ওরা জানতে পারবে। এছাড়া অনেক গার্জিয়ান কি করে, ওরা বিশেষত একটা থাকে যে দরিদ্র শ্রেণীর,
1: হুম
0: আরেক কিছু গার্জিয়ান থাকে যাদের হয়তো বা মেয়েটা খুব সুন্দর,
1: হুম
0: স্কুলে গেল, স্কুলে যাওয়া আসার সময় ছেলেরা বিরক্ত
1: হুম
0: করলো এক
1: হুম
0: দিন দুই দিন তিন দিন, তারপর মেয়েটাও হয়তো বা কোনো ছেলের সাথে কথা বলছে
1: হুম
0: রাস্তায় দাঁড়িয়ে, এই পাশের বাড়ির লোকজন ওই বাবাকে এসে বললো আপনার মেয়ে তো এভাবে দেখেছি সেভাবে দেখেছি কথা বলছে, আপনার মেয়ে তো খারাপ হয়ে গেছে, বিয়ে দিয়ে দিন বিয়ে দিয়ে দিন।
1: হুম হুম
0: তো এইসব কিছু সমস্যা এসে পড়ে, যার কারণে এইসব চাপে পড়ে, সামাজিক অনেক সময় চাপে পড়ে যে কি আমার মেয়েটা আর কিছুদিন পরে তো আরো অনেক কথা অনেকে বলবে,
1: হুম
0: না আমি বিয়ে দিয়ে দেবো। তো
1: হুম
0: এইসব জিনিসগুলো মানুষকে, আশেপাশের মানুষকে এইসব জিনিসগুলো বন্ধ করতে হবে,
1: হুম হুম হুম
0: তারা মিলে আলোচনা করে, এবং নিশ্চয়ই এলাকার যারা আছে তারাই স্টেপ নিতে পারে যে কেন ডিস্টার্ব করছে, এটা বন্ধ করা।
1: হুম হুম হুম হুম হুম
0: একটা মেয়েকে রাস্তা দিয়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে,
1: হুম
0: আমরা লক্ষ্য রাখবো, আমরা এলাকার লোক, আমরাই তো তাদেরকে
1: হুম
0: দেখবো,
1: হুম হুম হুম
0: আমরা এই জিনিসটাকে
1: হ্যাঁ,
0: কিভাবে
1: মানে আমরা
0: কন্ট্রোল
1: একজন
0: করবো।
1: সাধারণ নাগরিক হিসেবে আমরা মানে
0: হ্যাঁ
1: আমি আমি
0: সাধারণ,
1: সরকারের কথা বাদ দিলাম, নেতা নেত্রীর কথা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, আমরা সাধারণ নাগরিক হিসেবে বাল্য বিবাহ রোধে আমরা কি করতে পারি?
0: হ্যাঁ
1: হ্যাঁ, তা
0: সরকার তো অনেক কিছু করছে, কিন্তু
1: হুম
0: আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কি করছি,
1: হুম
0: আমার তো উচিত একজন মানুষকে যদি আমি সাহায্য করতে পারি, এটাও তো অনেক কিছু, যে
1: হুম
0: কেন এই মেয়েটাকে স্কুলে যেতে এত কথা শুনতে হচ্ছে, ওকে এভাবে গিফটিং এর শিকার হতে হচ্ছে, তো সেগুলি বন্ধ করতে হবে, সেগুলি সেই বিষয়ে ওদেরকে সাহায্য করতে হবে
1: আচ্ছা,
0: সবাই মিলে।
1: অনেক সময় আরেকটা কথা, অনেক সময় মানে ছেলে মেয়েরা বাড়ি থেকে দিল না বিয়ে, বাড়ি থেকে বাল্য বিবাহ হয়নি, কিন্তু ওরা নিজেরা পছন্দ করে বিয়ে করে ফেলছে, সেখানে মেয়েটাও নাবালিকা, ছেলেটাও নাবালক, ছেলেটা সাবালক। হ্যাঁ, ওই ক্ষেত্রে তো অবশ্যই ছেলেটার শাস্তি হবে আইনে যা আছে। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে মেয়েটা হয়তো অনেক সময় কান্নাকাটি করে যে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ, বা মরে যাব, মানে বিয়ে না করলে আমি মরে যাব, এরকম ব্ল্যাকমেল করেও অনেক সময় হচ্ছে, হচ্ছে না যে তা নয়, ছেলেটা হয়তো বলছে যে আরো পড়াশোনা করো, একটা বয়স গেলে, একটা বয়সে পৌঁছলে আমরা সাবালক হলে দুজনেই তখন বিয়ে করব, কিন্তু ওই ক্ষেত্রে এরকম একটা সৃষ্টি হয় না, তখন ছেলেটার কি করণীয়?
0: না এই জন্য তো সবচেয়ে বেশি আমরা বলি যে কি মেয়েদেরকে সচেতন করো, মেয়েদেরকে বোঝাও, কিন্তু আমি মনে করি মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও এবং ছেলেদের পরিবারের যে গার্জিয়ান আছে
1: হুম
0: ওদেরকেও একদম খোলাখুলি,
1: হুম
0: সবচেয়ে বড় কথা হলো অভিভাবকদেরকে আজকাল ফ্রি ফ্র্যাঙ্ক হতে হবে
1: হুম
0: বাচ্চাদের
1: হুম
0: সাথে,
1: হুম হুম
0: তাদের কাছে সব কথা শেয়ার করতে হবে যে কেন তোমার সমস্যা হতে পারে, তোমার কি ধরনের সমস্যা হতে পারে। তুমি যদি একজন 18 বছরের মেয়ে, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করো, তাহলে সবচেয়ে বেশি শাস্তি মেয়েটার কিছু হবে না,
1: হুম হুম
0: কিন্তু
1: হুম
0: তোমার হবে,
1: হুম
0: তোমার শাস্তি হবে।
1: না, তখন তখন ওই ছেলেটা কি থানায় বা কোনো চাইল্ড
0: হ্যাঁ
1: কেয়ারে কোনো
0: তখন,
1: ওখানে যোগাযোগ
0: হ্যাঁ
1: করবে?
0: তখন ছেলেটা এমন ধরনের, যখন ছেলেটা প্রেশারে থাকবে ও অবশ্যই নিজের পরিবারকে তো জানাবে, পরিবারকে জানাতে না পারলে ও 109 তে ফোন করুক, অথবা ও যদি থানাতে যেতে পারে থানাতে গিয়ে জানিয়ে দেবে যে আমার এই এই সমস্যা, আগে যেহেতু ও ও সমস্যা জানিয়ে দেয় তাহলে ও অনেকটাই বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবে।
1: আচ্ছা, আর মোবাইল নিয়ে কি মানে কি বলবেন, মানে এটা তো একেবারে কমন ব্যাপার হয়ে গেছে
0: এটা
1: ঘরে ঘরে, মানে
0: ঘরে
1: মোবাইলের মোবাইলের তো এই মানে খারাপ দিকটা তো এক্ষেত্রে মানে 90%। হ্যাঁ, আগে মোবাইলের যখন ছিল না, মোবাইল যখন ছিল না তখনও হতো, কিন্তু তখন তো এতটা না, এতটা ছিল না।
0: সবচেয়ে বড় সমস্যাটা হলো বাচ্চাদের সামনে মা বাবা সারাক্ষণ মোবাইল দেখছে,
1: হ্যাঁ সেটাই, মা বাবাকে বন্ধ করতে হবে।
0: হ্যাঁ মা বাবাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ ইম্পর্টেন্ট কোনো কিছু থাকতে পারে, কল আসতে পারে, সবকিছু ঠিক আছে, আমাকে আমার ছেলে মেয়েকে কোয়ালিটি টাইম দিতে হবে, যতটুকু ওকে বোঝাতে হবে তুমি আমার জন্য মোবাইল থেকে তুমি আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আগে যেমন আমাদের মা বাবা আমাদেরকে টাইম দিত, খেলাধুলা করত, আমাদের সাথে থাকতো, সেইভাবে সময় দিতে হবে বাচ্চাদেরকে। আমি সময় দিলাম না, বাচ্চা যেই মোবাইল নিল ওর সাথে চিৎকার করলাম, তখন বাচ্চা আর কথা শুনতে চাইবে না, ও জিদ করবে, কিছু হয়তো ভেঙে ফেলবে, রাগ হবে ওর। সেজন্য আগে থেকে ওর সাথে বন্ধুত্ব করতে হবে, ওর সাথে খেলতে হবে, ওকে সময় দিতে হবে। এবং মোবাইল দেখার যে বিষয়টা, বাচ্চারা কোনো না কোনো ভাবে গার্জিয়ান থেকে মোবাইলটা নিয়ে মোবাইল দেখার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে কিছু টাইম ও যদি মোবাইল স্ক্রিনিং করেও 10 মিনিট 20 মিনিট, তখন এজ এ প্যারেন্টস এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা কি দেখছে, মোবাইলে কি আসছে, ও কি দেখছে, ও কোনো খারাপ কিছু দেখছে না তো, ও কোনো এসব জিনিস থেকে কিছু খারাপ শিখছে না তো, এই জিনিসটা অন্তত খেয়াল রাখতে হবে।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় বাল্য বিবাহ চলছে বা হয়ে গেছে, তখন বিবাহ বন্ধ করে বা বিয়ে হয়ে গেছে, তখন মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে পুলিশ বা চাইল্ড লাইন মেয়ের বিয়েটা ভেঙে দিয়ে বা ওকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে মেয়েটাকে হোমে দিচ্ছে। আর ছেলেটা তো যদি সাবালক হয়ে থাকে ছেলেটা তো অবশ্যই শাস্তি হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা জানতে চাই তারপর মেয়েটার কি পরিস্থিতি হয় যদি মেয়েটার বাড়ির লোক মেয়েটাকে রাখলো না। হ্যাঁ, যে আমরা মেয়েটাকে রাখতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রেই তো আসলে গরিব গরিব অংশের ক্ষেত্রেই আমরা দেখছি এগুলো ঘটছে, তখন মেয়েটাকে আবার পড়াশোনা করানো বা বিয়ে দেওয়া বা সমাজের একটা লোক লজ্জার একটা ব্যাপারে মা বাবারা অনেক সময় মেয়েকে রাখেন না। হ্যাঁ হ্যাঁ, তখন তখন কি এটা আইনের আইনে এটা আছে যে মেয়েটাকে নিয়েই হোমেই রাখতে হবে, মেয়েটা শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, এটা কি আইনের মধ্যেই আছে?
0: হ্যাঁ এটা আইনের মধ্যেই আছে,
1: আচ্ছা, তো
0: কারণ যেহেতু ওর 18 বছর হয়নি, এর
1: হ্যাঁ
0: জন্য তো যারা ওকে বিয়ে দিয়েছে বা এই বিয়েতে যারা থেকেছে সবাই এরা শাস্তি পাবে,
1: হুম হুম হুম
0: শাস্তি পাওয়া যেটা লেখা আছে যেটা
1: হুম হুম
0: আইনে
1: হুম
0: আছে,
1: হুম সামাজিকভাবে হয়ে থাকলে তো সবাই সবাই পাবে, মানে
0: সবাই পাবে
1: যেটা আইনে আছে। হ্যাঁ, যেটা আইনে আছে আমি যতটুকু জানি একেবারে ডেকোরেটার্স থেকে পুরোহিত
0: হ্যাঁ
1: থেকে শুরু
0: সবাই
1: করে,
0: সবাই পুরোহিত থেকে
1: হ্যাঁ
0: ধরে সকলেরই
1: হ্যাঁ,
0: শাস্তি
1: যারা বাজনা বাজায় ওই যে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তা বাদ্য বাদ্যযন্ত্র
0: সবার
1: যারা
0: শাস্তি
1: বাজায় সবার শাস্তি লেখা আছে, এটা যদি সামাজিকভাবে হয়ে থাকে।
0: লেখা আছে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: আর ওরা নিজেরাই করে ফেললো, ছেলে মেয়ে
0: হ্যাঁ
1: নিজেরাই করে ফেললো, তখন মেয়েটাকে বাবার বাড়িতেও রাখলো না, তখন আপনার মানে আপনাদের হ্যাঁ শ্বশুরবাড়িতে রাখলো না, হোমে হোমে মেয়েটা মানে হোমে স্থান হলো মেয়েটার, সরকারিভাবে হোমে জায়গা দেয়া হলো ওকে, তখন এরপরে মেয়েটার কি পরিস্থিতি হয়, মেয়েটা এরপরে কি করবে, মানে আপনারা তো ওকে গাইড করবেন, পড়াশোনা করাবেন, এরপরে 18 বছর হলে?
0: 18 বছর আগে যখন মেয়েটা চাইল্ড ম্যারেজের শিকার হয়, যখন চাইল্ড ম্যারেজ অনেক সময় বাড়ি থেকে দেওয়া হয়, অনেক সময় নিজেরা করে ফেলে,
1: হুম হুম
0: যাই হোক যে ভুলটা ওদের হয় এই ভুলটাকেই কিন্তু শুধরিয়ে নেওয়ার জন্যই কিন্তু চাইল্ড লাইন অথবা ডিসিপিও অথবা ডিএম অফিস থেকে লোক পুলিশ সবাই মেয়েটা সাহায্যের জন্যই কিন্তু এগিয়ে যায়। অনেক
1: আচ্ছা
0: সময় আমরা দেখি অনেক নিউজে আসে অনেক সময় যে কি মেয়েটা কান্নাকাটি করছে, পরিবার কান্নাকাটি করছে, ইস মেয়েটাকে নিয়ে আসছে, এটা ঠিক করছে না, অনেক কিছু বলে অনেকে, কিন্তু আসলে এতে মেয়েটার

0: বাচ্চা হয়, মানে সব ক্ষেত্রে ওরই অসুবিধা হয়। ও জীবনের, ও যে একটা জীবনে সাকসেস হতো, পড়াশোনা করতো, ভালো কিছু করতে পারতো, সব রাস্তাই ওর বন্ধ হয়ে যায়।
1: আচ্ছা, এরপরে মানে 18 বছর হলো, তখন কি মা বাবারা মেয়েটাকে ফেরত নেয়?
0: হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা এসে ওকে নিয়ে যায় যখন হোমে থাকে। অনেক মেয়েদের, আমাদের হোমেও এমন চাইল্ড ম্যারেজের মেয়ে এসেছে, তো
1: আচ্ছা মা বাবা নিয়ে যায়। আর বা আগের ছেলেটার সাথে কি, যার সাথে একবার বিয়ে হয়েছিল, ওর সাথে?
0: মেয়ের ইচ্ছার উপরে নির্ভর করে,
1: দুপক্ষের ইচ্ছা, মেয়ের ইচ্ছা না, দুপক্ষের ইচ্ছের উপর।
0: হ্যাঁ, দুপক্ষের উপরে, ইচ্ছার উপরে নির্ভর করে, পক্ষে ওরা কথা বলবে, তাদের হাতে তুলে দেওয়া হয় তখন।
1: আচ্ছা,
0: তার আগে পর্যন্ত, 18 বছর আগে পর্যন্ত যখন মেয়েটি হোমে থাকে, তখন ওকে যথেষ্ট, মানে আমাদের যে সিসিএ আছে, সিসিআই গুলোতে ওকে যথেষ্ট যত্ন করা হয়, এবং ও যাতে ভবিষ্যতে ভালোভাবে কিছু করতে পারে সেজন্য ওর প্রতি দায়িত্ব নেওয়া হয়, চেষ্টা করা হয়।
1: আচ্ছা,
0: আমাদের এখান থেকে এমন চাইল্ড ম্যারেজের একটি মেয়ে ছিল, আরো 2025-এ ও বেরিয়েছে। ও তখন মানে খুবই ডিপ্রেশনে ছিল, যেহেতু চাইল্ড ম্যারেজ, বিয়ের আসলে বিয়ে ভেঙে ছিল, যাই হোক। তারপর কিন্তু মেয়েটি মানে কাউন্সিলিং এর পর অনেক চেঞ্জ হয়েছে, পড়াশোনা করেছে, এবং সবচেয়ে খুশির কথা হলো ও 12-এর ফার্স্ট ডিভিশন পেয়েছে।
1: বাবা,
0: তো এটা আমাদের একটা সাকসেস
1: স্টোরি।
0: তো এসব ভেবেই আমাদেরকে ভালো লাগে, যে কি যেখানে তোমার সব দরজা বন্ধ হয়ে গেছে তুমি ভাবছো, সেখান থেকে অনেক সময় তোমার
1: নতুন নতুন, হ্যাঁ নতুন,
0: হ্যাঁ
1: পাবে।
0: আচ্ছা,
1: আমাদের সময়ও, আচ্ছা আমাদের, হ্যাঁ কোথায় পড়ছে, কলেজে?
0: হ্যাঁ, কলেজে পড়ছে, ও অনার্স নিয়েছে, বেঙ্গলি অনার্স নিয়ে কলেজে পড়ছে। তো
1: ভালো,
0: এসব জিনিসগুলো কিন্তু হয়, মানুষের যে ধারণা হোমে দিয়ে দিল, লাইফটা শেষ হয়ে গেল, এই বিয়ে ভেঙে গেল, এখানে কিন্তু শেষ না, এখানে ভালো একটা শুরু হয় ওর।
1: আচ্ছা, হ্যাঁ আমাদের সময় প্রায় শেষের পথে, একদম শেষে আরেকটা প্রশ্ন আপনার কাছে। নাবালিকা বিয়ের ক্ষেত্রে তো মানে আইনে, আইনগতভাবে কোনো বিয়ে করতে পারবে না, যদি সে পালিয়ে বিয়ে পালিয়েও বিয়ে করে, আইনে তো আশ্রয় নিতে পারবে না। তো অনেক অনেক মন্দিরে বা কালীবাড়িতে তখন বিয়েটা সারে। হ্যাঁ, তখন ওই মন্দির বা কালীবাড়ি কর্তৃপক্ষেরও তো এক্ষেত্রে দায়িত্ব আছে, যে ওর ওর বয়স মানে দুজনের দুজনের সাবালক বা, হ্যাঁ হয়েছে, হ্যাঁ
0: একান্ত দরকার। সেই জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দক্ষিণ ত্রিপুরা তো যথেষ্ট ভালো কাজ হচ্ছে, চাইল্ড লাইন, ডিসিপি, ডিএম অফিস থেকে যথেষ্ট ভালো কাজ হচ্ছে। তো বিভিন্ন মন্দিরের সামনেও লাগানো আছে বাল্য বিবাহ করা উচিত নয়, কত বছর থেকে করা হবে, বা অনেক কিছু লাগানো থাকে, পোস্টার লাগানো থাকে।
1: আচ্ছা আচ্ছা, এটাই মানে মন্দির কর্তৃপক্ষ যাতে, পুরোহিত, ওইখানে তো পুরোহিত আছে,
0: এখানে যদি পুরোহিত বিয়ে করায় তাহলে তো পুরোহিতে নিজেরই জেল হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই,
0: এটা তো আইনগত ভাবেই আছে যে কি,
1: হ্যাঁ হ্যাঁ, যেহেতু যেহেতু ওরা পালিয়ে বিয়ে করছে, এখানে আর অভিভাবকদের তো ধরতে পারবে না। হ্যাঁ, এখানে কিন্তু পুরোহিত বা মন্দির কর্তৃপক্ষ যারা,
0: হ্যাঁ
1: ওরাই কিন্তু আইনের, হ্যাঁ আইনের বাধা পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষের পথে শেষই।
0: থ্যাংক ইউ ম্যাডাম, আকাশবাণী বিলোনিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
1: হ্যাঁ, ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সুযোগ দিয়েছেন আমাদের আজকের এই ইম্পর্ট্যান্ট যে টপিক ছিল তাতে, ধন্যবাদ,
0: অনেক অনেক ধন্যবাদ,
1: নমস্কার, ভালো থাকবেন। আমি নারী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দুপুরের আড্ডা, অনুষ্ঠানটি ফোন ইন ছিল, আজকের বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের কী ভূমিকা সেই নিয়ে, আর এ নিয়ে আলোচনা করলেন অনুপ্রেরণা যে সামাজিক সংস্থা, এই সামাজিক সংস্থার সম্পাদক এবং মনোরমা শিশুনিকেতনের কাউন্সিলর কেয়া ভৌমিক। আমি নারী অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ, এরপর শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এবারের গান আম্রপালি ছবি থেকে। শিল্পী লতা মঙ্গেশকর, গানটির গীতিকার শৈলেন্দ্র। আপনারা শুনছেন একই সুরকারের সুরারোপিত গান, আজকের সুরকার শঙ্কর জয়কিষাণ।

গানটি শুনলেন জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় ছবি থেকে। শিল্পী ছিলেন মুকেশ এবং গানটির গীতিকার শৈলেন্দ্র। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন একই সুরকারের সুরারোপিত গান, আজকের সুরকার শঙ্কর জয় কিষাণ। এবারের গান শ্রী 420 ছবি থেকে, শিল্পী মুকেশ আর গানটির গীতিকার শৈলেন্দ্র।

0: শ্রী 420 ছবির গান শুনলেন মুকেশের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গান মেরা নাম জোকার ছবি থেকে। গানটির কথা লিখেছেন হাসরত জয়পুরী।
1: हमने कितने ही गाने साथ गाए, जिंदगी के कितने ही उतार चढ़ाव देखे, कितने अच्छे थे वो दिन।

0: অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এবারের গান আবারা ছবি থেকে। গানটি গিয়েছেন মুকেশ, গানের কথা লিখেছেন শৈলেন্দ্র।
1: গর্দিশ মে হুঁ আসমান কা তারা হুঁ।

গানটি শুনলেন আহ ছবি থেকে, গেয়েছেন লতা মঙ্গেশকর এবং মুকেশ। গানটির গীতিকার ছিলেন হসরত জয়পুরী। এবারের গানটি শুনুন দিওয়ানা ছবি থেকে, শিল্পী মুকেশ।

দিবানা ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। আজ শুনলেন একই সুরকারীর সুরারোপিত গান, আজকের সুরকার ছিলেন শঙ্কর জয় কিষাণ। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন লোকসঙ্গীত, আজকের শিল্পী অংশুমান রায়।

যতই আমায় লোভ দেখাস যাবো না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস যাবো না শহরে, আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, আমি থাকবো না রে।

হাতে বাতাস করে, ওদের মাথায় ঝুলে কলের পাখা হাতে বাতাস করে। আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, তুই যতই আমায় লোভ।

0: যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে।
1: শুনছেন লোকসঙ্গীত, অংশুমান রায়ের পর এবারের শিল্পী জয়তী চক্রবর্তী।

লোকসঙ্গীত শুনলেন। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন প্রথমে অংশুমান রায়, পরে জয়তী চক্রবর্তী।

0: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনুন ছাগল প্রতিপালন, এ নিয়ে একটি কথিকা।
1: চিনি দেশি পুন হিমান তো কাশিয়া চিন তিপ্রাব কাশিয়া দেশি পুন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক নগর চ পুন কম বেশি রিলাই জমাই আগে আপন তো চি রেখা আগে আপন বুসুক জাত কাহাম বুসুক হামি আবার চিন তো সৈমান তাই কাশা চিনি পুন কাশা দো মনে হন কগওয়ান যে বেখা রাম ছাগল ইংরেজি বেখা যমুনা পিয়ারি আ যমুনা পিয়ারি পুনুখা উত্তর প্রদেশ নি চুমানি তা বর্তমান সুনা মরা সাত ডিভিশন দেবীপুর ফার্ম কাছে দো আ ফার্ম থাকে যত নাই আপন চিন টিপ্রা আবহাওয়া বা আপনি আবহাওয়া বেশ মিলিমি আপন বেলেখি না চা উপকারি খাই দো একে আপন বা কাশে মাব্রি বাও একে মাব্রি বাকায় ব দুধ রুব আড়াই লিটার হইতে দুই লিটার তিন লিটার পর্যন্ত বর্তমান দুধ রই দো একে চিনে চিনি দেশি পুন চিপ্রাব তো চিন তিপ্রা প্রায় রিয়ে দোমানি উপরে বাকে মাকথাম কুমুকে কাশে কিন্তু মাব্রি বাও

0: cái đã bún sao bát gì ông thằng ở thấy thằng ở tao mới thôi, cái đó nung khá bá, giờ chín đi đến ship bún này, abu tì khúc cấm, trả lời phụ số gì mày á, abu tì bữa thằng số mày á, cái bữa nào mà thằng nào cái tao mà, ô, cái cái sao ba mướn số đốt tôi bự rồi, áp bún sao nó trả rồi chứ, bát gì ra thằng ở, kiến tụ hơi giờ giống mình ăn bia đi, ní hì mày áp bún, cái làm sao còn mày, áp bún cái nang giá, bên này đốt nung khá bé lại. Ake ap puncha mabri bini abukti china bob jotis topusuk tanga torma bob torsuka hangai pry sotur keji hote asikiji bointo masa masa ungu ake ching desini pun torka hangai na busu umba baro keji hote sulo keji opore ummaya ake ching tabu o jat kanija ching kanaka ake bo jat no ching rikakai chung hamri maniman ake ani ko khemo je phaje chung o jom na peri pun ni na mani ni na rina baga chung sesta khlai nai a puno jara rina mus nai ra ta khu bu khu ra chini posu hasta dala gura hasta bala o pun mana baga deputy director ba director thane application khai ke o puno chung pani ni mana o pun farm dong devi pur suna marawa chung abo pai manai তখন তেব কম অপূর্ণ মাখাকাই চলা মাসা বড়ি মাসা দুদি মাখাকাই চিনি হামরে তেব কুবলং হে মানাই কারণ ব আঠারো মাস হেঙ্কে ব হাওরংনাই একে বিশ মাস রগন বা দেড় বছর নাই দা আপ্রো রগন ব বানাই মা বই বসা মাখাকাই একটা পূর্ণ দাম বসুং নাই চারশো পাঁচশো বসাও কে ভালে মানো কে চিন দেশে পুন পাইন থাকে এক দেড়শো টাকা কাপে মানো কে তো আপ পুন পাইন থাকে বসাও পাইন থাকে চারশো হয়তো পাঁচশো টাকা ছাড়া মানি মিয়া চিন গভর্নমেন্ট এরিয়া কিন্তু তঙ্গ দুইশো পঁয়ষট্টি টাকা আপ পুনি বসান এরিয়া ন দুইশো পঁয়ষট্টি টাকা একে যে কোন তাকু রকব না পাইন সংখ্যায় আর এপেলকার সংখ্যায় মানায় একে নাই যে মা ব্রেন যদি মুখ খাই যেন বসুক পরফেক্ট নাই মান জানাবো বেশি কষ্ট হলে কই মুসুক কাহিবা চ মরুক চারি মান একে মরুক মাই আহাই বন্তাম চার না যে মুসুক চার মা কাহে না গুন্দা এক কেজি একে ছম পাঁচ গ্রাম তো থক খি হিন্দা মানে বন কক গঞ্জি দে হিন্দা তাম হুনে বনা খয় খয়ল না চ পঞ্চাশ গ্রাম একে কুতুই পনেরো গ্রাম একে বুঝি হিন্দা ও মনে হমাকে ও বুত চম্বুই দনে তিন হর চম্বুই খানা ফুংচার না হাকে আপনি চম্বুই আর বুঝে বন হন বুঝি মনে পঁচিশ গ্রাম ছাল আপনি গো লগই বন বন চার ওই সারাদিন চারি তনি মেন একে চেকআপ ব বচ্চাও চেকআপ পেদিস্ত হন বন আর চেকআপ না বন চার না হাঙ্কাই ঠিক মুসুক কাহাই না তিনি ছাড়ি পাঙ্গা বন কিসা বঠি বাই রাউই ও রাও দাও তুই চম টংখাকাই তাই দিন ফুঙাই আবন আর তুই হইনে তিসা ওই ফ্রান টনাই ফ্রান টংখাই বন সম বা যে কোনো কুতি মানি বা জিঙ্গুর কুতি খামিয়ার ফান গল গে রেখাই ব ঠিক মুসুক কাহাই না আব আর চেক আপ চাইব থাঙ্গ
1: ছাগল প্রতিপালন সম্পর্কে কথিকাটি শুনলেন। ককবরক অনুষ্ঠানে এবারে শুনুন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী দেবকুমার দেববর্মা।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকে ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে, কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানের শুরুতে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এছাড়া রয়েছে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বাজার দর, শুনবেন নাটিকা, আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং জৈব সারের ব্যবহার। কৃষক বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি

0: ফসলে রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
1: নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
2: লেম্বুচরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু একদিন কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ এবং এক দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32-33 এবং সর্বনিম্ন তাপমাত্রা 23-24 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 98% এবং সর্বনিম্ন আর্দ্রতা 55% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। গত কয়েকদিনের গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রাণী এবং উদ্ভিদ উভয়ের জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল। গরম এবং আর্দ্র আবহাওয়া গাছের এবং গবাদি প্রাণীর স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রভাব কমাতে 30-50% শেড নেট ব্যবহার করা যেতে পারে, যা কড়া রোদ আটকে পাতার উপরের অংশে তাপমাত্রা কম রাখতে সাহায্য করবে। খুব তাড়াতাড়ি বাষ্পীভবনের কারণে জলের অপচয় রোধ করতে খুব সকালে অথবা সন্ধ্যার দিকে জমিতে সেচ দেওয়া যেতে পারে। মাটি থেকে আর্দ্রতা কমে যাওয়া রোধ করার জন্য এবং গাছের শিকড় ঠান্ডা রাখার জন্য ধানের খড়, কাঠের টুকরো বা পাতা দিয়ে মালচিং করা যেতে পারে। গবাদি প্রাণীদের জন্য যথেষ্ট পরিমাণ ঠান্ডা খাবার জলের ব্যবস্থা রাখতে হবে। গরম এবং আর্দ্র আবহাওয়ায় ফসলের রোগ জীবাণু, ব্লাস্ট এবং রাস্ট এ ধরনের বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে। নিয়মিত জমি পরিদর্শনের জন্য কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি বিশেষজ্ঞের পরামর্শে এর নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বোরো ধান কাটা শেষ করুন এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে শস্যকে নিরাপদ স্থানে স্থানান্তর করুন। যত তাড়াতাড়ি ধান কাটা শেষ করা যাবে তত তাড়াতাড়ি পরবর্তী আমন ধানের জন্য জমি তৈরি করা যেতে পারে। তবে অবশ্যই পরবর্তী ফসল লাগানোর আগে জমির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া একান্ত প্রয়োজন। এই সময়ে লেবু জাতীয় গাছের কাটিং লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে এই লেবু জাতীয় গাছের চারা লাগানো হবে সেখানে 0.5 বর্গমিটারের গর্ত এবং 3 মিটারের ব্যবধানে এই একটি গর্ত থেকে একটি গর্ত করে নিতে হবে। চারা লাগানোর আগে মাটি এবং সার সমানুপাতে মিশিয়ে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন। এ সময়ে মুরগির রানীক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে বা প্রাণী চিকিৎসালয়ে গিয়ে করাতে পারেন। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টাটকা এবং পরিষ্কার খাবার দেওয়া আমাদের এখন আদর্শ কাজ। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়াজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রা এবং খাদ্যের হঠাৎ পরিবর্তন এর জন্য বা এই রোগের জন্য অনেকাংশে দায়ী, তাই প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়াতে হবে। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।

0: গোবর সার বা কম্পোস্ট সার জমি তৈরির সময় ব্যবহার করে মাটির গঠন ঠিক রাখুন।
1: রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ান।
2: জানিয়ে দিচ্ছি শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আজকের বাজারে সবজির বাজারে আলু বিক্রি হলো প্রতি কুইন্টাল সর্বোচ্চ 1750 টাকা, যেখানে প্রতি কেজি আলুর দাম ছিল 20 টাকা। বেগুন বিক্রি হলো প্রতি কুইন্টাল 4000 টাকা, যেখানে প্রতি কেজি বেগুন বিক্রি হলো 60 টাকা। ঢেঁড়স বিক্রি হলো প্রতি কুইন্টাল সর্বোচ্চ 3000 টাকায়, যেখানে 1 কেজি ঢেঁড়সের দাম ছিল 50 টাকা। উচ্ছে বিক্রি হলো প্রতি কুইন্টাল সর্বোচ্চ 8000 টাকা, যেখানে প্রতি কেজির দাম ছিল 150 টাকা। পটল বিক্রি হলো প্রতি কুইন্টাল 6000 টাকা সর্বোচ্চ দামে, যেখানে প্রতি কেজির দাম ছিল 80 টাকা। কাঁকরোল বিক্রি হলো প্রতি কুইন্টাল সর্বোচ্চ 3000 টাকা, যেখানে প্রতি কেজি ছিল 40 টাকা। মরিচ বিক্রি হলো প্রতি কুইন্টাল 3000 টাকা, দুঃখিত, প্রতি কুইন্টাল 7000 টাকা সর্বোচ্চ দামে, এবং যেখানে প্রতি কেজির দাম ছিল 150 টাকা। আদা বিক্রি হলো প্রতি কুইন্টাল 15000 টাকা সর্বোচ্চ দামে, এবং যেখানে প্রতি কেজির দাম ছিল 200 টাকা। টমেটো বিক্রি হলো 3000 টাকা প্রতি কুইন্টাল সর্বোচ্চ দামে, যেখানে প্রতি কেজির দাম ছিল 40 থেকে 50 টাকা। শুনলেন শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন সবজির বাজারে বিভিন্ন সবজির আজকের দিনের বাজার দর। কৃষক বন্ধুরা, এখন আমাদের রয়েছে নাটিকা। আমাদের বিষয় মাটির স্বাস্থ্য পরীক্ষা করা এবং জমিতে জৈব সার প্রয়োগ।
3: আজকে জমিতে সার দিতে দিতে একেবারে হোসা মোসা ব্যাগ ঘুরে আছি, তবু জমিতে ধান নান ফলন ভালো নয়, কীতে হয়েছে কি জানি। আর যা নিজের মাথা নিজে বাড়িতে মনে হয়, একেবারে সারটা জিগিনে আছে, সারি বস্তা একে বেগিন ঢালে তুমি শালা, একের জমিতে একে বেগিন ঢালে তুমি কিছু মাথাটা গরম করি আমি কত করি আনি,
4: আচ্ছা
3: আষ্টে বস্তা ইউরিয়া,
4: আচ্ছা
3: যদি তুমি,
4: আচ্ছা শোনো, তোমার মাথা এন গেছে গরম হয়েছে বুঝনি,
3: ঠান্ডা
4: করানোর ব্যবস্থা করো। দাঁড়াও, লক্ষ্মীর বাপু আয়ের এদিকে দেখো ছিল, ওই গরু কোন বাঁধতে গেছে বাড়িতে, কৈছে বাঁধি সুগন্ধা আনা যান, আয় আয়ের আইবার সময় হয়েছে। আর যে দুজন ধরি তোমার বুঝো নি, মাথাতে জল ঢালি, আগে মাথা ঠান্ডা করো, তারপর তোমারে সারের সঙ্গে
3: লক্ষ্মীর বাপ আইলে
4: করো। হ্যাঁ,
3: আহারে কেনা হেলা পুত কইয়ান, আবি অসত হতে তো আষ্ট অবস্থা সাদি দিতেন না, লক্ষ্মীর বাপ পর্যন্ত ধরি।
4: হ্যাঁ,
3: তাড়াতাড়ি
4: তুমি তুমি আসেন নষ্ট করতে, তুমি বুদ্ধি করছো বাড়ি
3: না, উৎপাদন দাদা ভালো হতে হয়।
4: হ্যাঁ, ভালো হবে, ভালো হবে, দেখবে
5: দয়াল গেল
3: বস্তার
4: কথা হর গে, মুড়ির বস্তা না সারের বস্তা দেখবে, কাকু বালতি আনো, বালতি আনো তাড়াতাড়ি, বালতি ঠান্ডা জল ডেনে তুমি, ঠান্ডা জল, ঠান্ডা জল এক বালতি আগে নুরের মাথা ঢালো, তারপরে কথা মাথা পুরা গরম হয়ে গেছে।
5: কি জল কিনলে?
4: হ্যাঁ,
5: জল কিনলে নুরমিয়া কি করে দিয়ে,
4: নুরমিয়ার মাথা পুরা খারাপ হয়ে গেছে। আচ্ছা
5: বস্তা
4: গুলিতে
3: বস্তা গুলিতে ইউরিয়া
5: সার একজনে কইছি যে রাসায়নিক সার যত কম দি কি বলে জৈব নি কি সার করলো হসান সার নি না কি করলো জৈব
4: আচ্ছা আজ তো সার আইব কোন সার নুরুমিয়া কুছিল যে দিনকে দেখছিল যে কোন সার আইব কুছিল
3: হসন্ত হসন্ত
4: ও
3: হে সারিয়া
4: প্রশান্ত স্যার প্রশান্ত স্যার
3: আও হে তানি তো আবার
5: আরে সার তো সারার কথা তো রেডু তো হুনি
3: আয়ো
4: হ্যাঁ ঠিক ঠিক ঠিক সার আইবা সময় হইছে সার সার কিন্তু ঠিক এই টাইমে আইব কুছিল কিন্তু হ্যাঁ আইব কুছিল স্যার আইব নি কি জানি আচ্ছা সার আইতে তো গড়ন হইছে আবার বালতিলো বালতিলো নুরুমিয়ার মাথা যে জলঠালু মেটালু মাঝে
5: না সুগন্ধার কা কথা ভাতের বালতিলি লইতো না
3: হোমিতে হেকানি আছে না হতি বছর স্যার সাহাটা দি হলন কিন্তু কম হয়েছে গতবার সার দিছি হলন হিবার জানি বহন টিহিয়া লইছি নহাজার টিয়া আর হলার হর বাইতুন বেহিয়াতুন লৈছি বারো হাজার টিয়া বেহেগিনে একত্র করি আষ্টে বস্তায় ইউরিয়া সার কিনছি একে বেহেগিনে যা জমিতে দি উর্বর শক্তি বাড়াই নামো
4: ঠান্ডা করুম তারপরে স্যার জমি টমিতে ইউরিয়া প্রয়োগ করামু স্যার আসলে স্যার ঘটনা কিন্তু জানেন স্যার এই যে নুরমিয়া জমিতে সার দিতে দিতে বুঝছেন স্যার এক অতিষ্ঠ গেছো এইবার করছে স্যার ফলন কিনলেও না এলে একদম সার বেশি করে দিব স্যার কাজটাকে ঠিক করবো
3: স্যার
4: মালতির বাবা তো ও নামটা একটা ও সার আছে সার যাইব আচ্ছা স্যার আচ্ছা কোন স্যার এখন এই যে নুরমি আছে স্যার এই যে বেশি পরিমাণ স্যার রাসায়নিক সার দেয় ইউরিয়া সুপারফসফেট পটাশ বুঝছেন ইউরিয়া তো আনছে এই কথা কন না স্যার অন্য সারের তো নাম করতে পারে না স্যার ও বস্তাতে স্যার ওই স্যার ওই স্যার ওই নিচে স্যার সুপারফসফেট তারপর স্যার পটাশ এটিও স্যার স্যার দুই তিন বস্তার উপরে রাখছে স্যার বুঝছেন স্যার ব্যাগ গেন বলেছে জমিতে দিব স্যার আসলে কি কাজটাকে ঠিক করব
5: না একাং কথা কে সারেন কইবো ব্যাগে আন্ডা হুনমু
4: হ্যাঁ হুনো ঠিক আছে
6: মাটির জমির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে আর হয়তোবা আপনারা মনে হইতেছে যে আমরা রাসায়নিক সার দিতেছি আর গাছ সবুজ হয়ে উঠতেছে গাছের বৃদ্ধি হইতেছে খুব ভালো কিন্তু আসলে এটা মাটির উর্বরতা শক্তি দিন দিন কমে যেতেছে এই বছর হয়তো বা আপনার কিছুটা একটা ফলন বেশি দিব কিন্তু সামনের বছর যখন আপনার কোন একটা ফসল লাগাবেন ধান লাগাবেন কথার কথা ওই সময় আর আগের বছরের মতো ফলন দিত না তাইলে আপনার জমির যে মাটির উর্বরতা শক্তিটা এটা দিন দিন ফিরে আইবো আবার
4: আচ্ছা
6: এটা কি করতে
4: হবে কেমনে করুম স্যার জৈব
3: সার প্রথমে যে সময় হ্যাঁ কোন হ্যাঁ কথা হইছেন

0: হইব হদয়তে করলে হুরবা হিরি আইব ইহিয়ান কেন দেখো হে মুসার।
1: কেমনে দেখবেন আপনার ফলন দেখে বুঝবেন?
2: আর স্যার দেখছেন না, নূর মিয়ালে আর ফারিনা স্যার এই উল্টা পাল্টা স্যার বুঝছেন, দেখো না ফলন হলে তো আমরা দেখুন না স্যার।
1: যখন বেশি হইব এফরে তো বুঝবেন আমরা জমির মাঠে।
2: হ্যাঁ চুপ কর চুপ কর, মন দিয়ে শুন স্যার কি কয়।
1: যখন আপনারা যেমন রাসায়নিক সার দিতে দিতে মাটিটা একদম ফুরফুরে হয়ে গেছে, এখন এটা কি করতে হবে? যে সময় আপনি জমিটা তৈরি করবেন প্রথমে নাঙ্গল দিয়ে, যে সময় তৈরি করবেন বা ট্রাক্টর দিয়ে, যে সময়
0: তো স্যার নাঙ্গল দিতে না জমি নষ্ট হয়।
1: হ্যাঁ নাঙ্গল নাই কিন্তু এখন ট্রাক্টর দিয়ে জমি সয়, যখন জমি দিয়ে জমিটা চইবেন তখন আপনার যে সার তো দেন আপনারা জমি ধান লাগানোর আগে, যে সময় জমি রেডি করেন তার আগে কিছুটা সার দেন, ইউরিয়া দেননি আপনারা?
2: হ্যাঁ দি স্যার দি,
0: বীজ তো দি স্যার অল্প না।
1: হ্যাঁ এই ওই ইউরিয়ার জায়গায় এখন কি করবেন, গোবর সার দিবেন, তারপর কেঁচো সার, নাম শুনছেন নি কেঁচো সার?
2: দেখলাম স্যার ইয়ানে কি গোবরের মতো দিছে, তারপরে ক্যাশো ট্যাশো আছে। হ্যাঁ ইয়ান তো কিন্তু মানে ঘুরে ঘুরে ঘুরে সার কদান বাইরে কালা কালা সার স্যার বুঝেনি, এই মনে কেছো ঠিক। হ্যাঁ সাবুদান ঠিক না স্যার, এ ক্যাশো স্যার তোর রোজা মুই জানে কোন স্যার
1: দিবেন, দিয়া তারপরে টাকা দিবেন, এরপরে কিছুদিন পরে যখন আপনি ধানটা লাগাবেন, এরপরে তো আপনি কিন্তু জল দিয়া কিছুদিন রেখে দেননি ধান লাগানোর আগে?
2: হ্যাঁ রাখি দিই।
1: হ্যাঁ ওই রকম ভাবে যদি চাষ করেন জমিটা আস্তে আস্তে ফিরে আইব, কিন্তু ওই যে সময় আপনি জৈব চাষ শুরু করবেন, যে বছর ধরেন শুরু করছেন জৈব চাষ, ওই বছর কিন্তু আপনি যে ধরেন আপনি আগে পাইতেন যে সময় রাসায়নিক সার চাষ করতেন ওই সময় আপনি পাইতেন কানিতে 2 মণ ধান, কিন্তু যে সময় জৈব চাষ করবেন ওই সময় কিন্তু 2 মণ চান প্রথম বছর পাইতেন না আপনি।
2: ও
1: এই সময় যদি কন আমি জৈব চাষ করছি কোনো লাভ হয়েছে না আমার,
2: আরে নুরু আরে প্রথম বছর না হরের বছর তো তুই আর বুয়া হইতি না, হরের বছর তো তোর হরের বছর
3: দুই তিন বছর
2: হ্যাঁ ফলন ভালো হইব,
1: কিন্তু আপনি যে সময় রাসায়নিক ভাবে চাষ করবেন এই সময় তো ধরেন আপনি 1 বছর ভালো পেলেন, পরের বছর আপনি ফলনে পাইলেন না, যেমন আপনার মাটির কোনো শক্তি নাই যে এই গাছের একটা পুষ্টি রস দিব, ওই গাছের শক্তি পাইতো না।
2: তাহলে স্যার কি কইছে বুঝছ নি, স্যারে কইছে যে জৈব চাষ করলে হ্যাঁ প্রথম বছর শুরু করলে প্রথম বছর অল্প কম পাবো না, প্রতি বছর বছর বছর বছর যে ফলন বাড়বো, আর রাসায়নিক চাষ করলে প্রথম বছর বেশি পাবো, হরের বছর তুই আস্তে আস্তে বুড়ো যাবি গে, আস্তে আস্তে বুড়ো হইতে হইতে ফলনও কমে যাবে গে, ঠিক না স্যার? হ্যাঁ
0: ও হ্যাঁ জমিতে তাহলে ইয়ান বোধ এই হেরি মেঠা ঠান্ডার বোধ কি বোধ।
2: হ্যাঁ
1: জমিতে যে ধান চাষ করেন কোন পদ্ধতিতে করেন, এসআরআই পদ্ধতি করেন না দেশীয় পদ্ধতিতে করেন?
0: না স্যার এসআরআই, হ্যাঁ ইয়ান তো
2: এখন তো স্যার মনে করেন আমরা কইছেন কেঁচো সার দিমু তারপরে গোবর দিমু, স্যার এটি পরিমাণ টরিমাণ লাগতো না স্যার কিছু
1: লাগবে
2: কানের প্রতি কি পরিমাণ লাগবে
1: বা হেক্টর প্রতি?
2: হ্যাঁ
1: করেন আপনি হেক্টর প্রতি 120 কেজি পার হেক্টর?
2: আচ্ছা
1: হ্যাঁ তো 1 হেক্টরে আমরা 6.23 কানি মানে
0: 6.23
3: কইব আর ছয় দি ভাগ করে গেলাম
0: স্যার, আজ কি হিসাব মানে হুহুনি যে হিহি হইতে স্যার হুহুনলে
2: আমরা কথা ভালো করে শুনে স্যার বুঝেনি। আচ্ছা তাহলে এবার স্যার আমরা তো জৈব পদ্ধতিতে চাষ করলাম, গোবর সার দিলাম কেঁচো সার দিলাম, আচ্ছা এখন আমরা তো স্যার প্রধান সমস্যা হচ্ছে স্যার ওই যে ফল ধরলো তো স্যার, ফল আইলো এরপরে স্যার রোগে টোগে ধরিত স্যার আমরা ফল নষ্ট হয়ে যাবে, রোগ পোকা কেন নিয়ন্ত্রণ করুন এই জৈব পদ্ধতিতে?
1: রোগ পোকা নিয়ন্ত্রণ করতে গেলে আপনার কিছু জৈব কীটনাশক আছে, কীটনাশক বলতে মানে যেগুলো প্রাকৃতিক ভাবে যেমন নিম রস,
2: আচ্ছা
1: হ্যাঁ নিম রস আছে, তারপর কেরাসিনের সঙ্গে আপনি সাদা পাতার জল ওইগুলো মিশিয়ে আপনার স্প্রে করতে পারেন জমিতে, যেগুলো
3: কেরাসিন আবার সাদা পাতা
0: গোগেন্দা গোগেন্দা আহারা তো এত দামি দামি ওষুধ দিছে হিনিতে তো হোক রকম মরে সাহারে তো কম দামি হাতা হাতা আর কি কেরোসিন হিন্দি স্যার জীবনও করতে না।
1: আরেকটা জিনিস যেমন ধানের
0: মরিব না
2: মরিব মরিব
1: ধানের স্টেম বুড়া যেটা কয় একদম গাছের নিচে যে কাণ্ডটা থাকে এটার মধ্যে একটা ছিদ্র থাকে,
2: ঠিক ঠিক ঠিক
1: বিভিন্ন ধরনের বাজারে ওয়েক্স পাওয়া যায়,
2: মোম মোম
1: মোম জাতীয়, ওইগুলি দিয়া জমিতে, মানে যে সময় জল জমিতে জল যে সময় থাকে ওই সময় ওই ওয়েক্সটা দিয়া বা কেরাসিন অয়েল দিয়া জমিটার জলটা বন্ধ করে রাখতে হবে।
2: আচ্ছা,
1: তখন ওই পোকাগুলো মারা যায়।
2: ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বেশি কেরোসিন তো দম যাইতো না?
1: না, বেশি কেরোসিন দেওয়া যেত না,
2: কেরোসিন বেশি দিলে গাছ মরে যাবে স্যার,
1: বা ওয়েক্সটাও বেশি দেওয়া যেত না।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: যদি বেশি দেওয়া হয় তাহলে কি হবে, জরুরি জলটা
0: গোগন্ধা ওয়াক্সা নাকি হয়েছে?
2: আরে
1: মোম মোম
2: মোম জাতীয় একটা জিনিস আছে, এটা ওষুধ দোকানে গেলে দিব। জিনিস আমরা স্যার বিভিন্ন আমরা যে অনুষ্ঠানে যাই আর কি, আমরা তো যে বিভিন্ন ধরনের কৃষি সম্মেলন করে না স্যার, কৃষি অনুষ্ঠান করে না, আমরা তো ঢাকা ঠিকানা যখন যাই তখন আমরা কিন্তু স্যার ফেরোমন ফাঁদ কি একটা যা কইছেন,
1: এটা
0: ফেরোমন ট্র্যাপ না?
2: হ্যাঁ ওই স্যার ইংরেজিতে কয় স্যার, ইংরেজিতে কয় স্যার, আর ফাঁদ কুচিছে ট্র্যাপ কর, বুঝলেন না স্যার? হ্যাঁ কোন
1: ফেরোমন ট্র্যাপ, এটা বিভিন্ন ধরনের হয়, কিছু আছে আঠা জাতীয় যে পোকামাকড়, যে বিভিন্ন হরমোন আছে, হরমোন এটি পোকামাকড়কে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ মানে আকর্ষণ করে, যদি এটা কোন সময় হলুদ কালার হয় লাল কালার হয় পোকামাকড় যায় বইছে পোকামাকড় আটকে গেছে। কিছু আছে একটা টিউবলাইট জ্বালানো থাকে, বা টিউবলাইট না লাল বাতির লাইট বা যে কোনো লাইট জ্বালানো থাকে, ভিতরে বক্স থাকে নিচে জল থাকে, এরকম করে পোকামাকড় রাত্রে লাইটের দিকে তো পোকামাকড় রাত্রে অ্যাট্রাক্ট হয় বেশি।
2: ঠিক ঠিক,
1: পোকামাকড় যায় পড়লো ওই বাক্সের ভিতরে, বাক্সের নিচে জল থাকে,
3: মরে যাবে।
1: হ্যাঁ মরে যাবে।
2: আচ্ছা আচ্ছা স্যার, আর একটা আমরা জৈব পদ্ধতিতে যেটা আমরা শুনছি আর কি স্যার, ওই যে সিউডোমোনাস ফ্লুরোসেন্স, আর একটা হচ্ছে স্যার কিতা ক্লাইমাডোমোনা না, আর একটা হচ্ছে এজোলা, তারপরে এই ধরনের কিছু আমরা তো জিনিস দিয়ে আমরা
1: ধান গাছের মধ্যে আপনারা দেখবেন, ধান চাষ ধান ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের নিচে একদম ছোট ছোট কচুরি বানার মধ্যে, কচুরি বানা না একদম কচুরি বানা যেরকম থাকে এরকম ছোট ছোট ভাসতে থাকে জলের মধ্যে, এটাকে কয় হয় এজোলা।
2: আচ্ছা,
1: নাইট্রোজেন দিতে সাহায্য করে গাছের।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে না স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে এই এতদিন আমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক ওষুধ প্রয়োগ করছি স্যার, হ্যাঁ, তারপরে মনে করেন স্যার এই যে রাসায়নিক ওষুধে আমরা বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করছি, এই প্রয়োগ করতে করতে স্যার কি হয়েছে, আমরা বিভিন্ন রকম ক্ষতি হয়েছে না স্যার? হ্যাঁ নুরমিয়া, আমরা কিন্তু জমিতে দিচ্ছি কি হয়েছে, জমির পোকা মরে গেছে কই,
1: মাছটা পোকা মারা গেছে, প্লাস আপনারা নিজেরা স্বাস্থ্য যে ক্ষতি হয়েছে এটা আপনারা জানেননি, যে আপনারা যে ফসলের মধ্যে আপনারা এই রাসায়নিক সার গুলি দিচ্ছেন, এই রাসায়নিক সারে যে জমির যে ফল মানে যে ফলটা আছে ধানের, যে ধানটা হয়তো বা এর মধ্যে যখন স্প্রে করা হয় কিছুটা অবশিষ্টাংশ যে কীটনাশক আছে বা এর কিছুটা অংশ ওই ধানের মধ্যেও থাকে, তার ফলে ওইগুলো খাইলে আমরা নিজেরা শরীরেও অনেক ক্ষতি
0: হয়,
1: যায় না যায় না। অনেক সময় আপনারা বাজারে দেখবেন বেগুন চকচকে বেগুন যেটা থাকে এটা আমাদের পছন্দ
0: হয়,
1: হেভি দাম, কারণ এটা আনুনের দুই দিন আগে এটার মধ্যে স্প্রে করে ওষুধ স্প্রে করে সার স্প্রে সার দেয় আর যাতে চকচক দেখা যায়, মানুষের তো বাজারে যেটা চকচক দেখা যায় এটা কিনে বেশি দাম বেশি থাকে, কিন্তু যেটা আপনার অর্গানিক দেখবেন এটা ওই ব্যাগা তেরা থাকে, কিন্তু
2: আমরা যখন স্যার জৈব পদ্ধতিতে করুন, জৈব পদ্ধতিতে করলে রাসায়নিক পদ্ধতিতে যেভাবে পোকা মোকা মানে পোকা মানে রোগ জীবাণু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়, কিন্তু জৈব পদ্ধতিতে তত তাড়াতাড়ি ধ্বংস হইতো না স্যার, কিন্তু আমরা স্বাস্থ্যের জন্য খুব ভালো স্যার, ঠিক আছে না? এই যে না, এই কারণে স্যার
1: স্বাস্থ্য প্লাস মাটির স্বাস্থ্য সবটাই আপনার ভালো থাকে,
0: মাটির স্বাস্থ্য
1: মাটির যদি স্বাস্থ্য ভালো না থাকে তা আপনার ফলন কেমনে দিব?
2: আর স্যার আমরা তাহলে ওই যে বিভিন্ন রকমের যে মাটি পরীক্ষা আমরা স্যার আমরা একদম রাসায়নিক সার একবার বাদ দিয়ে কি চাষ করতে পারবো স্যার?
1: হ্যাঁ, একবারে বাদ দিয়ে চাষ।

0: যদি কয়েকটা পয়েন্ট ভালো করে বুঝাই দেন।
1: নূর মিয়া, আপনি বুঝছেন নি এতক্ষণ যে কইছি আপনি?
2: জি স্যার,
0: বুঝো বুঝে দেখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ,
1: রাসায়নিক সার ব্যবহার করলে আমাদের কি কি পরিবেশের কেমন কি কি ক্ষতি হইব, প্লাস আমাদের শরীরের কি কি ক্ষতি হইব, এটা একটু কল আমারে।
2: আরে কই
1: হ্যাঁ
2: ইবে তো আছে হ্যাঁ দেখি নি আনছি
1: হ্যাঁ
2: ইবে এ বরসমা দি দিমু
0: দেখছেন নি স্যার, এবারও দিয়ে লাগবে স্যার।
2: আচ্ছা হ্যাঁ, এখন তো লস হয়ে যাবে কই।
1: টাকা তো লস হবো, কিন্তু আপনার জমিনে, জমিনের যে মাটি আছে মাটিও তো আপনার ক্ষতি করবেন, আপনি প্লাস পরিবেশের ক্ষতি করবেন। রাসায়নিক সার প্রয়োগ করলে আমরা কি কি ক্ষতি হয় স্যার? আমরা একটা দুটা কোন স্যার,
2: রাসায়নিক
1: সার জমিতে প্রয়োগ করলে প্রথমত আপনার যে পরিবেশের ভারসাম্য আছে, পরিবেশের ভারসাম্যটা কিছুটা নষ্ট হয়। তারপর আপনার জমির যে মাটির উর্বরতা শক্তি এটাও দিন দিন কমে যায়।
0: আচ্ছা,
1: তারপরে রাসায়নিক সার ব্যবহারের ফলে আপনার ফসলের যে
0: গুণগত মান,
1: ফসলের যে গুণগত মান ওইটা অনেক দিন দিন কমে যায়, আর আমাদের শরীরের প্রতিও অনেক ক্ষতিকর প্রভাব ফলে এই রাসায়নিক সার।
0: আচ্ছা,
1: আর জৈব জৈব পদ্ধতিতে যদি জৈব সারটা আমরা যদি দিই, তার কোনো ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের উপর পড়ে না, প্লাস আমাদের পরিবেশের উপরেও কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না এই জৈব সার দেওয়ার ফলে। বা অনেক সময় আমরা কি হয়, বেশি পরিমাণ রাসায়নিক সার দিলে এই যে জমিতে দিই ওই জল আবার কোন পুকুরে বা কোন নালাতে যায়, পরে ওই নালার সব মাছ মারা যায়।
0: ঠিক স্যার,
1: কিন্তু জৈব পদ্ধতিতে জৈব সার যদি দেওয়া হয় কোন রকম ক্ষতিকর কোন মাছ হোক বা কোন নালাতে গিয়ে পড়লো, কোন নদীতে গিয়ে পড়লো, হ্যাঁ কোন জলাশয়ে গিয়ে পড়লো ওই জল বা ক্ষেতের জল, কোন ক্ষতি করে না।
0: আচ্ছা বাহ,
2: তাহলে গন্দা
0: হ্যাঁ
2: সার দিয়ান হয়েছে লাস্ট দি ইয়ার, কিন্তু খুব মনোচিত হচ্ছে স্যার। তাহলে আমি হিগিন বেহেগিন কিন্তু জমিতে দিতেন স্যার।
1: আপনি যেহেতু সেই 7 বস্তা 8 বস্তা আনছেন, এটি আবার ফিরাইয়া দিয়া দিবেন দোকানে, দিয়া কইবেন দরকার হলে আমার যে জৈব সার কি আছে আপনার এখানে দোকানে, এখন প্যাকেট করে ভার্মি কম্পোস্ট পাওয়া যায়।
0: ও আচ্ছা,
1: প্যাকেট পাওয়া যায় বা বিভিন্ন দেখবেন আপনার ওষুধ পাওয়া যায়, জৈব জৈব জৈব মানে নিম রস বা অন্য যে কোনো ওষুধ পাওয়া যায়, এগুলো আপনি নিয়ে আসবেন ওই টাকার বিনিময়ে।
2: বুঝি,
0: আচ্ছা আচ্ছা।
3: শুনলেন নাটিকা, আমাদের আজকের বিষয় ছিল মাটির স্বাস্থ্য পরীক্ষা এবং জৈব সারের প্রয়োগ। কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণবাণী পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী, আকাশবাণী বিলোনিয়া। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:05 শুনবেন কীর্তন। আজ শুনবেন সুবল মিলন এর প্রথম পর্ব। শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05

ফোনিন মনের মতো গান, যুব অনুষ্ঠান যুববাণী রাত ৯টায়, পরিবেশনায় সুরধ্বনি শান্তির বাজারের যুববন্ধুরা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম ৯:৩০। আজ শুনবেন শরৎ বাদন, শিল্পী উস্তাদ আলাউদ্দিন খাঁ। হারানো দিনের গান রাত ১০টায়, ১০:৩০ অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন কীর্তন, আজকের পালা সুবল মিলন। শুনবেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আজ শ্রীমান মহাপ্রভুর অন্তরে উদয় হল। পূর্বলীলায় এই গৌরীদাস ছিলেন শ্রীকৃষ্ণের মরম সখা সুবল। সুবল সখার মুখের অবয়বটি ছিল ঠিক রাধারানীর মুখের মতো, তাই আজ গৌরীদাসের কর ধারণ করে রাধা রাধা বলে গৌর সুন্দর দুই নয়নের জলে ভেসে যাচ্ছে।

ভাবাবেশে মহাপ্রভু গৌরীদাসীর মুখের পানে চেয়ে তার হাত দুটি ধরে কেঁদে কেঁদে বলছে,

মনে পড়ে কি সখা? ত্রেতাযুগে তুমি ছিলে বিভীষণ পুত্র তরণী সেন, রাম যুদ্ধে তোমারই কাটা মুন্ড রাম রাম বলে ডেকেছিল, তোমার সেই মুখে মধুময় রাম নাম, এই সুবোল শুনে আমার প্রাণ কেঁদে ওঠে। বলেছিলাম ওরে তরণী, দাপরে তুই হবি আমার মরম সখা সুবল, আর এই কলিযুগেও আমার সঙ্গে গৌরীদাস রূপে থাকবি।

মধুময় শ্রী বৃন্দাবনে যশোদা দুলাল শ্রী গোবিন্দ প্রভাতে শ্রীদাম সুবল আদি সখাগণের সঙ্গে গোচারণে এসে শ্যামলি ধাবলি পিয়ালি ইত্যাদি ধেনুবৎস ছেড়ে দিয়ে সখাগণের সঙ্গে নানা প্রকার খেলা খেলছেন। রাধারানীর বদনের মতো সুবলের বদনখানি দেখে শ্রীকৃষ্ণের মনে শ্রী রাধা বদন উদ্দীপন হল। তখন সেই খেলা ছেড়ে একমাত্র সুবলকে নিয়ে শ্রীকৃষ্ণ আজ রাধা কুণ্ডের দিকে চলেছেন।

এদিকে বৃষভানু, রাজনন্দিনী শ্রীরাধা, একটি অপূর্ব সুন্দর চাপা ফুলের মালা গেথে আপন গৃহে নির্জনে বসে বসে কাঁদছেন। সেই সময় বৃন্দা সখী এসে জিজ্ঞাসা করছেন, ওগো রায় কিশোরী, চাপা ফুলের মালা হাতে নিয়ে বসে কাঁদছিস কেন? ওগো বৃন্দা, এই দিনের বেলায় আমি কেমন করে এই চম্পক ফুলের মালা নিয়ে দিয়ে আসব? ঘরে দারুণ শাশুড়ি ননদি, কৃষ্ণ বৈরী, গোবিন্দ সেবায় যদি এ মালা না লাগলো, তবে শুধু মালা গাথা বৃথাই হলো। ওগো রাই, আমার হাতে দে, আমি এই মালা তোর কৃষ্ণ সেবায় যাতে লাগে সেই ব্যবস্থা করব। চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা সারা বৃন্দাবন খুঁজে অবশেষে রাধা কুণ্ডে রাধানাথের

বৃন্দা দেখছেন সুবলের কণ্ঠ ধরে এক দৃষ্টে শ্যাম সুন্দর রাধা কুণ্ডের তীরে উদাস নয়নে চেয়ে আছেন। বৃন্দা ইশারা করে সুবলকে ডেকে মালা দিয়ে বললেন, সখাকে পরিয়ে দিবি

বহু প্রকার চেষ্টার দ্বারা শ্রীকৃষ্ণে জ্ঞান ফিরিয়ে মধুর সুরে তার অচৈতন্য হওয়ার কারণ জিজ্ঞাসা।

ছিছি ভাই কানাই, এ কথা কি বলতে আছে? আমরা চিরকাল তোর কেনা দাস। আমি এখনই রাধারানীকে আনতে চললাম, তবে যাওয়ার আগে

এতক্ষণ শুনলেন কীর্তন, আজকের পালা সুবল মিলন। আজ শুনলেন এর প্রথম পর্ব। শিল্পী ছিলেন ছবি বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই জন্য তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত

0: ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গো মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গো মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1 থেকে 5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের জন্য মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডক্টর মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির 2 প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কজার

বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জ্যানেজ জাসনার নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে ইরান তাদের কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সে দেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবারো হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তার এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা বোবাক রকমখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি আচুক খাং বাই তিনি রাংকং বিদির নাইমঠানী আদম সঙ্গী পান্ডব হায়ঙ্গ থিতিগ্রী অরয় পরয় নি জরাও ব ভারত নি রাংথং নতে ব খাতংরি বাংরিনা বাকে জুদা জুদা ওয়ানসুক মাতাই ইয়াপ্রি রমনাতেই ককলাম সালাই যাক্ষা কাসমুং নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হা কতর কাইসা কাইসা রাং সং থিতিগ্রী ইয়কলাই তঙ্গ ফিয়া ভারত অজরাও ন হায়ুংনি মামলাই কদকে রাংথং হামসানাই ইঙ্গি দঙ্গ মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব সংবেরেম হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাতমানমা আবো হাস্তেনি বাকি ওয়ানসুগুই মানিয়া সামুং সারুই মানমাতাই বেলাই বলাইমুং বরম মানমা ধনপুরনি শান্তিনগর এমসি নৈরং নকি নকলাও খনা হাস্তে বেরেমনি ফিল বাবরি রকনি হকি থানবাতাইমুং চেঙ্গানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি রাংকক বিতিরেনাই নাইমথেনে আদম সংনি পান্ড আচুক ফাংখা পান্ড হায়ঙ্গ থিতিগ্রী অরয় পরয়নি জরাও ব ভারতনি রাংথং নতেব খাতংরি বাংরেনা বাকি জুদা জুদা ওয়ানসুক মাতা ইয়াপ্রি রমনাতেই ককলাম সালাই যাক্ষা তঙ্গুই তংমা লংমানে হামসারেনা তাই বানিয়াও লাইতেসা কাহাম খালাইনা বাকি জুদা জুদা কক নতই ব কক বিতি ককলাম সালাই যাক্ষা আদং সং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বাকি ভারত তাই হায়ঙ্গ অবনে বুফিম জাকমানাতেই ব সালাই যাক্ষা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ঙ্গ রাংথং দ্যারই তংমানে বিশিঙ্গ ন বিশি নৈসাই নিশি বা নিশিদক রাং বিশিও ভারতনি রাংথং হামসামা মারি রাও স্নি দশমিক স্নি বাংরি মানখা অব হাকতনি রাংথং মারি বেলাই ক্রাক নুকজাকমা মেয়া সানজাও দমন নৈসাই চুকুরা স্নিচি রজাক সক রাং মারি নে জুদা জুদা হামখ্রাই তাংবুতাং সেঙ্গিরে লুকুকুথুম লাইমা ও ককনারকথানে ব সাকা ভারত তাবুক বহায়ুংনি মামলাই কদকে রাংথং হামসানাই নি বিশিং কাইসা ব সাকা স্টাম্পির মুং বেখরেব কতর হামখ্রাই তাই ক্রিজা রকনি হামখ্রাই তাংবুতাং সেকাংবাইয়া মানথাইরে হা কতর বুসকাঙ্গই দঙ্গো

সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হলো আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে, ঊনকোটি জেলার কাঞ্চুরবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠ গ্রাম পঞ্চায়েত ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পরিষদ 5 কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত 1 কোটি টাকা এবং বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত 25 লক্ষ টাকা পেয়েছে। গত 3রা জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হয়। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার 104টি গ্রাম পঞ্চায়েতকে স্মার্ট পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য চৌধুরী, হেজামারা ব্লকের বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলছে পৌর নিগম। আজ অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। স্বাস্থ্য সচিব কিরণ গিদ্দে আজ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM-এর সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মা। স্বাস্থ্য সচিব সেখানে স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান, 10 বছর বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার থেকে 90,000 টিকা রাজ্যে এসেছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন, এছাড়াও সচেতনতামূলক প্রচারও চালাবেন তারা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় জানান, রেলমন্ত্রক শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আনুষঙ্গিক কাজ শীঘ্রই শুরু হবে। তিনি জানান, শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘণ্টায় পাটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। গত 12 বছরে ভারতের কৃষিক্ষেত্রে কৃষকদের ক্ষমতায়নে এক ব্যাপক সম্প্রসারণ দেখা গেছে। কৃষকদের সহায়তার লক্ষ্যটি এখন কেবল কল্যাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে উৎপাদনশীলতা, আয়ের নিরাপত্তা, বাজারের সুগমতা, পরিকাঠামো এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করার দিকে প্রসারিত হয়েছে। ভারতের কৃষিক্ষেত্রে নতুন নতুন শক্তি যোগিয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই যোজনা কৃষকদের সারা বছর নির্ভয়ে চাষাবাদের জন্য ভরসা যোগিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত সাধারণ কৃষকদের জীবনে নিশ্চয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি প্রতিবেদন।

0: ভারতের কৃষি ক্ষেত্রকে আরো সুরক্ষিত এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের জন্য একটি বড় সহায়ক উপাদান হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বপন থেকে শুরু করে ফসল কাটার পরবর্তী ক্ষতি পর্যন্ত সম্পূর্ণ ফসল চক্র বীমার আওতায় আনা হয়েছে। 2016-17 সাল থেকে 92 কোটিরও বেশি কৃষকের আবেদন বীমাভুক্ত হয়েছে এবং প্রায় 24 কোটি কৃষক ক্ষতিপূরণের সুবিধা পেয়েছেন। অন্যদিকে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার 22টি ফসলের জন্য উৎপাদন খরচের অন্তত 50% বেশি ন্যূনতম সহায়ক মূল্য বা MSP নির্ধারণ করেছে। গত এক দশকে সরকারি ফসল সংগ্রহ ও MSP প্রদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফসল বীমা উন্নত মূল্য সহায়তার এই উদ্যোগগুলো কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রে স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন

0: আর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে, এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এ ভর্তির সুযোগটি শুধুমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের নির্ভরশীল সন্তানদের জন্য। এর মধ্য দিয়ে বিমাভুক্ত কর্মীদের পরিবারকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষাগত সুবিধা প্রদানের ক্ষেত্রে ইএসআইসির ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় মোট 783টি আসন সাময়িকভাবে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমবিবিএস, বিডিএস, বিএসসি, নার্সিং আসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষার আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। তিনি আরও বলেন, স্বরাজ স্বসংস্কৃতি এবং স্বধর্মের প্রতি অবিচল নিষ্ঠা এবং অদম্য সাহসে ভর করেই তরুণ শিবাজী ছত্রপতি হয়ে উঠেছিলেন। সেটুর রাজ্য সভাপতি মানিক দে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, জনস্বার্থ সম্মিলিত কিছু দাবি দাওয়া নিয়ে শীঘ্রই সিআইটিইউ রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, পেট্রোল ডিজেল এবং বিদ্যুৎ বিল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সেটুর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশের 9,42,000 বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে যুক্ত হয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই উদ্যোগটি একটি সর্বভারতীয় গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগকে উৎসাহিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রসার ঘটানো। মন্ত্রক জানায়, এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত 17,800 বেশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের কিছু অংশ, তামিলনাড়ুর বেশিরভাগ অংশে প্রবেশ করেছে। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুর অভিমুখে অগ্রসর হচ্ছে। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 12 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে 3টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শিশুদের হাম প্রতিরোধক 90,000 টিকা রাজ্যে পাঠিয়েছে। ইএসআইসি চলতি শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় স্নাতক স্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগামীকাল রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন মনের মতো গান এই অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গানের অনুষ্ঠান। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। বলতে বলতেই একটি ফোন। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কে বলছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, আপনার নামটা বলুন। হ্যালো হ্যালো হ্যালো

0: শ্রোতা বন্ধুরা, শুরু হয়ে গেল লাইভ ফোন ইন মনের মতো গান এই অনুষ্ঠানটি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে সুমন মুহুরি। তো আজকের অনুষ্ঠানে কোন গান শুনবেন বলুন?
1: আমি ম্যাডাম আজকের অনুষ্ঠানে একটি গান শুনবো, বাংলা গান,
0: আচ্ছা
1: ত্রয়ী ছবি থেকে।
0: ত্রয়ী,
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: আর গানের কথা হলো, গানের লাইনটা হলো, কথা হয়েছিল তবু
0: কথা হয়েছিল,
1: কথা হল
0: আচ্ছা আচ্ছা
1: কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে।
1: আর
0: হুম
1: তাদের
0: হুম
1: নিয়ে সুন্দর বন্ধুদের নাম বলছি,
0: হ্যাঁ বলুন।
1: বিশ্বজিৎ পাল, অনুপ কুমার ভট্টাচার্য,
0: হুম
1: আশুতোষ দেবনাথ,
0: হুম
1: বুলবুল
0: হুম
1: দাস,
0: হুম
1: প্রেমজিৎ চক্রবর্তী, গোপাল মহাজন, এবং আপনি শুনবেন, এবং আকাশবাণী বিলোনিয়ার সমস্ত শ্রোতারা শুনবেন।
0: অবশ্যই অবশ্যই। তো শুনুন আপনার পছন্দের গান।
1: ধন্যবাদ,
0: হুম
1: শুভরাত্রি।

0: हेलो हेलो हेलो हेलो,
1: হ্যালো মিনার,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমার আমার গান শুনছিস স্যার?
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কি গান শুনতে চান?
1: মিরি মহাবা তেরে নাসিবা,
0: ছবির নামটা বলুন।
1: মিরি মহাবা তেরে নাসিবা ছবি নাম।
0: আচ্ছা, মেরে মহা, কি বললেন আবার বলুন? মেরে
1: মিরি
0: মহাব্বা,
1: মহাবা
0: হ্যাঁ,
1: তেরে নাসিবা।
0: তেরে নসিবা।
1: হ্যাঁ
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: গানের
1: হাম দো হে
0: গানের লাইন,
1: হাম দো হে পাগল প্রেমী।
0: হাম দো হে পাগল প্রেমী। আচ্ছা, তো আপনার সাথে কে কে আছে আর?
1: এক গজল থাকে দীর্ঘেশ
0: হুম,
1: জম্বুজল সাথে বিশিরায় দেবরমা।
0: আচ্ছা, তো সব সময় আপনি মনের মতো গান অনুষ্ঠান শুনেন?
1: শুনেন মিনার,
0: আচ্ছা, লাইন পেয়ে যান।
1: গানটাও ঠিকমতো থাকে না? আচ্ছা
0: আচ্ছা ঠিক আছে, আপনার গানটা শুনুন, পছন্দের গান।
1: হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, গুড ইভিনিং।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে।
0: হুম হুম
1: অনুপ,
0: আচ্ছা
1: যেটাকে অবশ্যই আগে বলা হতো
0: হুম
1: করিমগঞ্জ,
0: আচ্ছা
1: তাই না?
0: হুম হুম হুম
1: আর এই মুহূর্তে ফোনটা পেয়ে কি বলবো, একেবারে হয়তোবা হৃদয়টা একেবারে ভরে গেছে।
0: আচ্ছা
1: আর খুব ভালো লাগে আকাশমণি
0: হ্যাঁ,
1: বিলোনিয়াতে ফোন করতে পেরে,
0: খুব
1: কারণ
0: ভালো
1: ফোনটা
0: লাগছে।
1: লাগাতে
0: হুম হুম
1: হ্যাঁ খুব
0: হুম
1: ভালো লাগে এই
0: হ্যাঁ
1: কারণে,
0: হ্যাঁ
1: হয়তোবা সব শ্রোতাদের এরকম অভিমত
0: হুম
1: অনেকটা ট্রাই করতে হয়, তাই না?
0: হ্যাঁ
1: ট্রাই
0: অবশ্যই,
1: করে ট্রাই করে যখন পাওয়া যায়
0: তখন
1: তখন
0: সত্যি খুব
1: পাওয়াটা,
0: আনন্দ লাগে। হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের
1: একদম
0: আমাদেরও খুব ভালো লাগে, শ্রোতা বন্ধুদের গান শোনাতে পারলে আমাদেরও ভালো
1: সত্যি।
0: লাগে।
1: আর এই আমি তো আজকে ভুলেই গেছিলাম, আমার এক ভাই
0: হুম
1: বিশ্বজিৎ ভাই,
0: হুম
1: বিশ্বজিৎ পাল,
0: হুম
1: আমাকে ফোন, আমি ছিলাম না বাজারে ছিলাম, আমার পত্নী আমার সহধর্মিণীকে ফোন করে বলছিল যে আজকে অনুষ্ঠান চলছে ফোন করার জন্য।
0: হ্যাঁ
1: সত্যি মানে বিশ্বজিৎ ভাইকে ধন্যবাদ জানাতে হয় এই এই ফোন পাওয়ার ব্যাপারে, তাই না? তো অদ্ভুত ভালো লাগা,
0: আচ্ছা, তো আপনার
1: অদ্ভুত।
0: পছন্দের ছবির নামটা বলে
1: হ্যাঁ
0: ফেলুন।
1: হ্যাঁ হ্যাঁ
0: হুম
1: বলছি
0: হুম
1: বলছি
0: হুম
1: বলছি
0: হুম হুম
1: ধীরে বৎস ধীরে। ছবিটার নাম হলো মাওয়ালি, আর গানটা
0: মাওয়ালে।
1: হলো এরকম, হুম হুম
0: হুম
1: কিশোর কুমার জি গিয়েছেন, গানটা হলো এরকম, রাম রাম রাম রাম রাম রাম রে, রাম রাম রাম রাম রাম রাম রে, রাম রাম মানা মানা মেন মেনে মানা মে হু মাওয়ালি, মানা মানা মেরি হর পাতি নিরালি,
0: ঠিক আছে ঠিক
1: মাওয়ালি
0: আছে,
1: হামে।
0: শুনুন।
1: আমার সাথে যারা আছে নামগুলো বলি,
0: হ্যাঁ
1: বিশেষ করে আমার বিশ্বজিৎ ভাই, প্রেমজিৎ বাবু আছেন,
2: মন মন মন মন মহু মওয়ালি, মন মন মেরি হর বাত নিরালি, মওয়ালি হুঁ মে শতান তো নহি, গিরা হুয়া কোই ইনসান।
0: ঠিক আছে বন্ধু, হ্যাঁ ঠিক আছে,
2: রাম
0: হ্যাঁ
2: রাম রাম রাম
0: হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনিও ভালো থাকুন।

0: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: নারায়ণচন্দ্র মজুমদার।
0: মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার আজকে? হ্যাঁ হ্যাঁ, আজ কোন ছবির গান শুনবেন বলুন? টক ঝাল মিষ্টি, বাংলা ছবি, কোন গানটি? আচ্ছা, তোমায় পেলাম ভাগ্য গুণে। হ্যাঁ বলুন। তোমায় পেলাম ভাগ্য গুণে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান।

উদয়পুর থেকে দীপা দাস। হ্যাঁ, আপনার পছন্দের ছবি কোনটা বলুন, আজকে কোন গান শুনবেন? মেনে পেয়ার কিয়া, হিন্দি ছবির গান। আচ্ছা, গানের লাইন কবুতর যা যা যা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কেউ আছে, নাম বলবেন? অবশ্যই ঠিক আছে। হুম হুম হুম অবশ্যই, আপনারাও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
1: শিমলা হিমাচল প্রদেশ।
0: শিমলা সে
1: জি, মে শিমলা সে রাকেশ বাত কর রহা হুঁ।
0: রাকেশ, ঠিক হ্যায়।
1: জি জি
0: তো আজ,
1: জি জি
0: হ্যাঁ হ্যাঁ, আজ কোন সি ফিল্ম কা গানা শুননা চাহতে হ্যায় আপ?
1: মুঝে কভি কভি মুভি কা গানা সুননা হ্যায়, তেরে
0: কব?
1: চেহরে সে নজর নেই হটতি।
0: ঠিক হ্যায়, কভি কভি ফিল্ম কা।
1: জি জি জি
0: ওকে ওকে,
1: জি জি
0: হ্যাঁ, শুন লিজিয়ে।
1: ওকে, ধন্যবাদ।

হ্যালো, হ্যাঁ কে বলছেন? কুমারঘাট থেকে বুল্টি দাস? আচ্ছা, তো কি গান শুনবেন আজকে? আন্ধা কানুন, রোতে রোতে। ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান। হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল। আচ্ছা, তো আজকে কোন গানটা শুনবেন?
1: ছবির নাম অমানুষ।
0: অমানুষ ছবির গান শুনবেন। আচ্ছা, আর কোন?
1: আর
0: হ্যাঁ,
1: বাকি গানটা হলো
0: হুম হুম
1: মানুষ তো খেলনা নয়, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো পরিচয়।
0: আচ্ছা ঠিক আছে।
1: আর আমাদের কথাগুলো ছোট ছোট আসছে ম্যাডাম।
0: কথা কি কম কম শোনা যাচ্ছে?
1: হ্যাঁ, কম শোনা যাচ্ছে, আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে, আমাদের গুলো একটু কম শোনা যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো সমস্ত ছোট মন্দিরদের নিয়ে শুনবো,
0: হুম হুম
1: আর উদ্ভূতকে শুনবেন দীপা দাস,
0: হুম
1: আর সমস্ত শ্রোতা বন্ধু এবং আপনিও শুনবেন।
0: অবশ্যই। ঠিক আছে, শুনুন তাহলে গানটি।
1: নমস্কার।

হ্যালো, হ্যাঁ কে বলছেন, নামটা বলুন। গোপাল দাস, আপনি কোত্থেকে বলছেন? সুপারিখোলা থেকে? আচ্ছা, তো আজকে কোন ছবির গান শুনবেন? কোন ছবির গান শুনবেন? তেরি মেহেরবানিয়া। আচ্ছা, টাইটেল সংটাই আপনি, গানের লাইনটা এটাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, গান শুনুন।

0: हेलो हेलो, তৈ বান্দাল থেকে কৃষ্ণমোহন মুরাসিং। আচ্ছা,
1: আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো?
1: হ্যাঁ হ্যাঁ দিদি, ভালো আছি।
0: আচ্ছা, তো আজকে কোন ছবির গান শুনবেন বলুন।
1: আজকে এলো মিস্টার বেচারা, গালে লাইন ছিল দিদি,
0: হ্যাঁ,
1: মাটি মেরে সন্তু যারা, এটা লাইনটা।
0: আচ্ছা, মিস্টার বেচারা ছবির গান না?
1: হ্যাঁ বন্ধুরা বলো দিদি।
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম হুম
1: মদন মোহন থেকে দানেশচন্দ্র মজুমদার, কলকাতা গোপাল মহাজন,
0: হুম
1: শান্তিনিবাস থেকে অমিত চৌ, তাপস মহাজন,
0: হুম
1: এবং কৈলাসহর থেকে সঙ্গে দেবনাথ সুন্দর, আপনার
0: হুম
1: কৃষ্ণমঙ্গল থেকে বুলটি দাস,
0: হুম
1: আসাম থেকে প্রেমজিৎ চক্রবর্তী, সবাইকে দিয়ে শুনবো দিদি।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শুনুন আপনার পছন্দের গান।
1: হ্যাঁ আমরা গতকাল ঘুরেও এসেছি দিদি, আবার সমস্ত
0: বলো।
1: আমাদের মাধ্যমে
0: হুম
1: সব বন্ধুদের কাছে দক্ষিণ ত্রিপুরা আমরা
2: তুম
1: সব
2: চুপ
1: ঘুরে
2: ক্যো হো
0: এসেছি।
2: গয়ে
0: আচ্ছা
2: বলো
0: ঠিক
2: বলো
0: আছে,
2: না।
0: জেনে ভালো লাগলো।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: বলছিলাম তাপস গুপ্ত জুলাই বাড়ি থেকে।
0: ঠিক আছে, চোলাই বাড়ি থেকে তাপস গুপ্ত।
1: হ্যাঁ, অনেকদিন পরে কথা হচ্ছে আপনার সাথে, ভালো লাগছে কথা বলে।
0: না না, খুব বেশি দিন হয়নি,
1: আচ্ছা,
0: আমার মনে আছে। আপনার,
1: কথা না বললে ভালো লাগে না। আপনার
0: আচ্ছা হ্যাঁ, ছবি
1: চোলাই বাড়িতে কথা বলাটা সবচেয়ে বড় ভালো লাগছে
0: সেটাই,
1: আমার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছবি
1: বলা যায় কথা এবং গানে একটাই আলাদা মনে মতো কাজ।
0: সত্যি। হ্যাঁ, তো ছবির নামটা বলে ফেলুন। হ্যাঁ হ্যাঁ,
1: ছবির নামটা হচ্ছে ধড়কন।
0: ধড়কন। আচ্ছা, ধড়কন ছবির কোন গান? টাইটেল সংটাই শুনলেন তো? ঠিক আছে। হুম হুম হুম ঠিক আছে, শুনুন শুনুন শুনুন গান। হুম হুম হুম

ধারকন ছবির এই গানটি দিয়েই শেষ হলো আজকের লাইভ ফোন ইন মনের মতো গান অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় সুরধ্বনি শান্তির বাজারের যুব বন্ধুরা।

কাছের ও দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান যুববাণী। আশা করি সবাই ভালো আছো।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলে যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু।

জোর করে বলা যায় না। যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়। তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে, দুঃখে, সুখে, আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এ গান তাদের গাইতে

কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে ইসলামী গানের প্রবর্তক।

বন্ধুরা, এই গানটি দিয়েই আজকের মতো আমাদের যুব অনুষ্ঠান যুববাণী শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

সুরধ্বনির যুববন্ধুদের পরিবেশনায় এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিত পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুঁয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে সন্দেহ হলে দেশলাই ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে ডাকুন। রান্না হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলুন। চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন। আবর্জনা ফেলবার পাত্রে গরম ছাই ফেলবেন না। আবর্জনা পুড়িয়ে ফেলুন বা পরিষ্কার করুন। বিছানায় বসে ধূমপান করবেন না। ছোট ছেলেমেয়েদের কাছ থেকে দেশলাই দূরে রাখুন। বাড়ির পাশে জলাশয়গুলিকে বাঁচিয়ে রাখুন। আগুনের ঘটনা নজরে আসলেই নিকটবর্তী ফায়ার সার্ভিসে খবর দিন।

আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে এখন শুনবেন জয় জয়ন্তীর আগে শরদ বাদন, শিল্পী উস্তাদ আলাউদ্দিন খাঁ।

সরগম অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে হারানো দিনের গান। অনুষ্ঠানে আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ হারানো দিনের গান শুনলেন, শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল রবিবার 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7 জুন 2026 খ্রিস্টাব্দ। অধিবেশন শুরু হবে সকাল 6টায়, 6:05 অমৃতবাণী। আগামীকাল শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি 6:10। অনুষ্ঠানে শিল্পী ভবানী দাস। 6:25 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। 6:55 অনুষ্ঠান সূচি। 7টায় তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত গীতালি অনুষ্ঠানে। আগামীকালের শিল্পী অরূপ মজুমদার। যা দেখলাম এ জীবনে, বলবেন পরমেশ্বর লোধ। 8:15 এরপরেই থাকছে গানের ভুবনে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। 9:05 গানে গানে অনুষ্ঠান। দেশবন্দনা শুনবেন 10:05। 10:23 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান সুরভি। 11:05 FM উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। 2:15 আমার চোখে আকাশবাণী, বলবেন কবি সম্পাদক এবং প্রকাশক বিজন বোস। আমি নারী অনুষ্ঠানটি প্রচারিত হবে 2:30। বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান 3:05। বিকেল 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীত 5:45। সন্ধে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনবেন নাটক চেথুয়াং, রচনা রুহি দেববর্মা। এরপরেই থাকছে হিরণ দেববর্মার কণ্ঠে ককবরক আধুনিক গান। ক্ষেতে খামারে কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শুনবেন 6:30। 7টায় শুনবেন অনুষ্ঠান সূচি। 7:05 অনুষ্ঠান তারানা। তারানা অনুষ্ঠানে আগামীকালের শিল্পী অলঙ্কৃতা চক্রবর্তী। রবিবারের আড্ডা রাত 8:00। 9টায় বাংলা নাটক চেতনা, রচনা কিরণ মিত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। রাত 10টায় শুনবেন হারানো দিনের গান। এছাড়াও নির্ধারিত সময় অনুযায়ী দিল্লি আগরতলা এবং কলকাতা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, শেষ হলো আমাদের আজকের অধিবেশন। পরবর্তী অধিবেশন আগামীকাল সকাল ৬টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১০টা বেজে ৩০ মিনিট। নমস্কার, জয় হিন্দ।